0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, 11ই ভাদ্র, 12ই রবিউল আউয়াল, 26শে আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি পারভিন আহসান। শুরুতেই শিরোনাম। দেশে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন্নবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

0: ইসলামের আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পক্ষকালব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করে বললেন রাষ্ট্রপতি। বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। রাজধানী ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবেলায় 4,500 কোটি টাকা সহায়তা দেবে ডেনমার্ক, জানালেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাউকে কারাগারে রাখা হবে না, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। নৃশংস নির্যাতন ও অবৈধ অর্থনীতির ফলে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি আরও ভঙ্গুর হয়ে পড়েছে, জাতিসংঘের প্রতিবেদনে প্রকাশ। এবং লর্ডসে আগামীকাল শুরু হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দেশে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানব জাতির জন্য শান্তির বার্তা নিয়ে 570 খ্রিস্টাব্দের হিজরি বর্ষপঞ্জির 12ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে এবারে শুনুন একটি প্রতিবেদন।
2: পবিত্র ঈদে মিলাদুন্নবী হল মানবজাতির সর্বশ্রেষ্ঠ নিয়ামত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনকে স্মরণ ও উদযাপন করার দিন, যা মুসলিম উম্মার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের উৎসব। হিজরি বর্ষের তৃতীয় মাস 12ই রবিউল আউয়াল বিশ্বনবী মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এবং এই একই দিনে তিনি ওফাত লাভ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বজগতের জন্য রহমাতুল্লিল আলামিন বা রহমত স্বরূপ পাঠানো হয়েছে। তার আগমনের মাধ্যমে মানবজাতি অন্ধকার থেকে আলোর পথ পেয়েছে, তাই এই দিনে আল্লাহর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। এই দিনে বিভিন্ন ধর্মীয় আলোচনা ও মাহফিলের মাধ্যমে মহানবীর জীবনী আলোচনা করা হয়। তার সততা, ন্যায়পরায়ণতা, ক্ষমা ও নম্রতার আদর্শকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নে শিক্ষা নেওয়া হয়। মুসলমানরা এই দিনে নফল ইবাদত, কুরআন তিলাওয়াত, জিকির এবং রাসুলের প্রতি দরুদ ও সালাম পেশ করেন। গরিব দুঃখীদের অন্নদান, দান সদগা ও জাকাত প্রদানের মাধ্যমে সমাজের সর্বস্তরে আনন্দ ছড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ বেতার জামে মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ নুরুল আলম বলেন,
3: আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মত হয়েছি, এই নবীর সুন্নাত এবং তার প্রতি মহাব্বত থাকা উচিত। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতি হবেন। কাজেই আমরা দেশবাসী, আমরা মুসলিম উম্মাহ সবার প্রতি বিনীত অনুরোধ জানাবো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তার সুন্নাকে ধারণ করা, লালন করা, অনুকরণ অনুসরণ করা, এর মাধ্যমেই আমাদের দৈনন্দিন জীবন, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন সুখময় শান্তিময় হবে।
2: বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সুফি ও সুন্নি মুসলমানরা এই দিনে শান্তিপূর্ণ জশ্নে জুলুস বা ধর্মীয় শোভাযাত্রা বের করেন। ঘরবাড়ি ও মসজিদ সমূহ আলোকসজ্জায় সজ্জিত করে রাসূলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো হয়। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। মহানবীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবাধিকার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তার বাণীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবাধিকার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কিরাত মাহফিল, হামদ নাত মাহফিল, ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে সেমিনার, কবিতা পাঠের মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মাসব্যাপী ইসলামী বই মেলা। এদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি রেডিও স্টেশন ও টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। এছাড়া সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সরকার সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানব জাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি গতকাল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আয়োজিত পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্বোধনকালে একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, আজকের বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয়ের যে বিস্তার ঘটছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ অনুসরণের কোন বিকল্প নেই। তিনি বলেন, অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে এবং ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে সব ধর্মের মানুষ নিরাপদ, সম্মান জনক জীবন যাপন করবেন এবং ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। এ সময় অন্যান্যের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বক্তৃতা করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। গতকাল বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবা উল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালে বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডি সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই আহ্বান জানান। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
4: সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলন করে তথ্য মন্ত্রণালয়। উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও তথ্য সচিব সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বুদ্ধিভিত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের বয়কটের আহ্বান জানান।
5: ফ্যাসিস্ট গণমাধ্যমকে আমি ইন্টেলেকচুয়ালি ফ্যাসিজমের সাথে তুলনা করি। ওই ইন্টেলেকচুয়াল চিন্তা চেতনায় যদি কেউ ফ্যাসিজমকে সাপোর্ট করে, প্রমোট করে, সেই জিনিসটাকে তো আসলে আমরা সামাজিকভাবে ধিক্কার জানানো ছাড়া কিছু করতে পারি না। ওই ব্যালেন্স আমাদের মাথায় রাখতে হবে যে ফ্রি জার্নালিজম কোনটা আর অ্যাকচুয়ালি ফ্যাসিজম কোনটা।
4: ব্রিফিং এ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী গণমাধ্যমের স্বাধীনতার কথা উল্লেখ করে বলেন, সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলের আছে।
6: সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলেরই আছে, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে। তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোন সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। সরকার এবং রাষ্ট্রের লাইন বিটুইন সরকার এবং রাষ্ট্র, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে।
4: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেন, দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে। গ্যাস সংকট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম প্রতি ইউনিট $12-14 থেকে লাফিয়ে $24 পৌঁছেছে।
7: এর সরবরাহ পূর্ণ মাত্রায় প্রতিস্থাপিত হয়নি। আমাদের এফএসআরইউ যেটা নষ্ট হয়েছিল, আগুন ধরেছিল, সেটা ঠিক করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে গ্যাস গ্যাসের যে কার্গো আছে সেই কার্গো সাপ্লাই আসতে একটু সমস্যা হচ্ছে, সেটা হলে এর মধ্যে ঠিক হয়ে যাবে। রিয়াল কথাটা বলা ভালো, যথেষ্ট ভালো একটা অবস্থায় যেতে আমাদের দু বছরের মতো সময় লাগবে। আবারও বলছি, মানে এই না বাকি সময়গুলো আমরা আগের চেয়ে খারাপ থাকবো, আমরা আগের চেয়ে খারাপ থাকবো না।
4: অনুষ্ঠানের শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সরকারের ৬ মাসের বিশেষ অর্জন বিষয়ে তথ্য অধিদপ্তর প্রকাশিত আই হ্যাভ এ প্ল্যান গণতান্ত্রিক অভিযাত্রার ৬ মাস শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবেলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি গতকাল নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠককালে একথা বলেন। বৈঠকে সায়েদাবাদ পানির শোধনাগার প্রকল্প তৃতীয় ধাপে ডেনমার্কের অর্থায়ন ও সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পটিতে ডেনমার্ক সরকার ৪,৫০০ কোটি টাকা অর্থায়ন করবে। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মাসে ফেনীর বহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজের উদ্বোধন করবেন। তিনি গতকাল ফেনীর পরশুরাম অংশে বাঁধ পরিদর্শনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, ১,৫৪৩ কোটি টাকা ব্যয়ে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু ভূমির গুণগত মান নিয়ে পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৬ সালের জুলাই মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি সভায় এই গুরুত্ব আরোপ করেন। অর্থনৈতিক মূল্য রয়েছে এমন সব প্রকল্প গ্রহণ করা অত্যন্ত জরুরি উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো এশিয়ার বিভিন্ন দেশ যেমন জুম চাষের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক সচ্ছলতার দিকে এগিয়ে গেছে, তেমনি দেশের কৃষিতেও এ ধরনের বিপ্লব ঘটাতে হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াবেদ ইসলাম বলেছেন, সরকার মানবাধিকার সুরক্ষা এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে কোন নাগরিককে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে আটক বা কারাগারে না রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে বাংলাদেশে নজিরবিহীনভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা এর সবচেয়ে বড় ভুক্তভোগীদের অন্যতম। তিনি বলেন, সরকার অতীতের কথিত ফ্যাসিবাদী যুগের পুনরাবৃত্তি চায় না এবং প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এর অংশ হিসেবে ২৬ আগস্ট ৮:৩০ থেকে সংশ্লিষ্ট এলাকায় অস্ত্র বিস্ফোরক বহন সহ সভা, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। মাগুরায় ৮ বছরের শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিদের ডেথ রেফারেন্স এবং আপিলের রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে সময় আবেদন করায় বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এই রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেন। গত ১১ আগস্ট হাইকোর্টের এই বেঞ্চ বিষয়টির উপর শুনানি শুরু করেন। গত সোমবার শুনানি শেষে গতকাল রায়ের দিন ধার্য করেছিলেন আদালত। দেশে গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে ১,০৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। কলেরার মতো মারাত্মক পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে দেশজুড়ে শুরু হয়েছে ২ ডোজের বিশেষ ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এই বিশেষ উদ্যোগে যৌথ সহযোগিতা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ ও ICDDRB। প্রাথমিক ধাপে দেশের ১৪টি উচ্চ ঝুঁকিপূর্ণ থানা ও উপজেলাকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। টিকা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রতি 1000 জন মানুষের মধ্যে গড়ে 1.64 জন কলেরায় সংক্রমিত হন এবং দেশের প্রায় 6,64,00,000 মানুষ এই রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছেন। এমন পরিস্থিতিতে কলেরা প্রতিরোধে বিনামূল্যে কলেরার টিকা প্রদান করছে সরকার। গেল 22 আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচির প্রথম ডোজ দেওয়া চলবে আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত, আর সম্পূর্ণ সুরক্ষার জন্য আগামী 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দেওয়া হবে টিকার দ্বিতীয় ডোজ। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্দিষ্ট কেন্দ্রগুলোতে চলছে এই কার্যক্রম। টিকা পেয়ে খুশি টিকা গ্রহীতারা।
10: আসলে কলেরাকে আমরা অনেক ভয় পাইতাম, এখন যদি এই টিকাটা সঠিক মতো খাওয়ানো হয় শিক্ষার্থী যারা আছে তাদের অন্তত ভবিষ্যতে আমরা নিশ্চিত হতে পারবো।
11: আমরা অনেক আনন্দিত এবং উৎসাহিত সাথে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারছি এবং বাচ্চারা তো আনন্দের সাথে খাচ্ছে, এলাকাবাসী খাচ্ছে,
10: ওষুধের মতোই স্বাদ। ভালো একটা উদ্যোগ সরকারের।
9: প্রাথমিক ধাপে দেশের 64টি উচ্চ ঝুঁকিপূর্ণ থানা ও উপজেলাকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 17টি ওয়ার্ড সহ ঢাকার শেরে বাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও এবং ঢাকার বাইরে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের কিছু এলাকায় প্রায় 51,75,000 মানুষকে এই টিকা দেওয়া হচ্ছে। উৎসাহ উদ্দীপনা নিয়ে টিকা নিতে আসছেন এলাকাবাসী, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।
12: বাচ্চারা খুবই উৎসুক, তারা আসতেছে দেখতেছে। এটা 3 চাপে আমাদের খাওয়ানো হয়, এটা কলেরা ভ্যাকসিন, আমরা এভাবে 3 বার চাপ দিই, তারপর পুরোটা আমরা খাওয়ানো শেষ করি।
13: সমস্ত লোকজন সুশৃঙ্খল ভাবে খাচ্ছে, আমাদের টিকার কার্যক্রমে কোনো সমস্যা নেই।
9: শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে এবং কলেরা মুক্ত বাংলাদেশ গড়তে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সঠিক সময়ে টিকার 2টি ডোজই সম্পন্ন করার আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাওহিদ হোসেন, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘ জানিয়েছে মিয়ানমারে ইতোমধ্যে ভীতিকর মানবাধিকার পরিস্থিতি নতুন করে নিম্নস্তরে নেমে এসেছে। নৃশংস নির্যাতন এবং অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড এই পরিস্থিতি অবনতির কারণ। জাতিসংঘের মানবাধিকার দপ্তর রোহিঙ্গাদের উপর ক্রমবর্ধমান নির্যাতন এবং বিরল খনিজ মৃত্তিকা উত্তোলন ও প্রতারণার ধ্বংসাত্মক প্রভাবসহ অবৈধ কর্মকাণ্ডের নিন্দা জানায়। জুন 2025 থেকে মে 2026 সময়কালের উপর ভিত্তি করে তৈরি জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে দেশজুড়ে ব্যাপক দুর্ভোগ ও অনিশ্চয়তার চিত্র তুলে ধরা হয়। বিশ্ব সংস্থাটির মানবাধিকার প্রধান ফলকার তুর্ক বলেন, বর্তমান পরিস্থিতি জনদুর্ভোগ এবং বহুমাত্রিক নির্যাতনের এক হৃদয় বিরোধারক চিত্র তুলে ধরেছে। মিয়ানমারের ক্রমবর্ধমান মানবিক ও মানবাধিকার সংগঠন মোকাবেলায় আরও জোরালো পদক্ষেপের আহ্বান জানায় জাতিসংঘ। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হরমুজ প্রণালী এখনও বন্ধ রয়েছে। ওমানের সঙ্গে হওয়া অস্থায়ী নৌপথের চুক্তির অর্থ এই নয় যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ইরান মধ্যস্থতাকারীদের বলেছে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইতিমধ্যে অকার্যকর হয়ে পড়া সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্রকে তার অঙ্গীকারগুলো পুনর্বহাল করতে হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমা থেকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সব মাইন অপসারণ বা নিষ্ক্রিয় করেছে। খেলার খবর। ক্রিকেট। 3-ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল 4টায় ম্যাচটি শুরু হবে। ইতোমধ্যে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5টা 38 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 23 মিনিটে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। দেশে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী। মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে জাতি শান্তিপূর্ণভাবে বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন। ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে পক্ষকালব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করে বললেন রাষ্ট্রপতি। বুদ্ধিভিত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। রাজনৈতিক রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাউকে কারাগারে রাখা হবে না, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াবেদ ইসলাম। এবং নৃশংস নির্যাতন ও অবৈধ অর্থনীতির ফলে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি আরও ভঙ্গুর হয়ে পড়েছে, জাতিসংঘের প্রতিবেদনের প্রকাশ। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল আটটায় ইংরেজিতে।
14: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
15: সবার সাথে 90.4।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সরে সরে

গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আর প্রথমে তো আপনারা শুনতে পেলেন যে এক কাপ চায়ে একটা জোরে চুমুক দিয়ে আমি কিন্তু শুরু করছি আজকের মর্নিং মাইক। আমি জানি না আপনাদের সকালবেলা কিভাবে শুরু হয়, আমার কিন্তু সকালবেলা গরম গরম একদম একটা চা না খেলে মানে মনে হয় যেমন সারাটা দিন একদম মানে মানে মরেই আছি এরকম একটা মনে হয়। যাই হোক, আপনাদের কি হ্যাবিট আছে সকালবেলা? যেমন ধরেন সকালে উঠে অনেকের আছে যে 5 মিনিট হাঁটতে হয়, আবার অনেকের আছে সকালে উঠে আগে হাত মুখ না ধুলে খুব

ফিল হয়। আবার অনেকের আছে যে সকালবেলা উঠে আগে একটু বাইরের আকাশ বাতাস পাতাল দেখা বা একটু গান শোনা বা রেডিও শোনা। যদি রেডিও শুনে থাকেন তাহলে অবশ্যই মর্নিং মাইকে তো জয়েন হয়ে যেতে হবে। আর যারা এই মুহূর্তে আমাকে শুনছেন এবং জয়েন হয়ে গেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আমি আরো একবার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার মর্নিং মাইকে। আমি তানহা আছি আপনাদের সাথে, থাকবো সকাল 11টা পর্যন্ত প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে। আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। আজকেও থাকবো পুরোটা সময় জুড়ে, অনেক গল্প করব, আড্ডা দিব। তবে আজকে মর্নিং মাইক শুরু করতে যাচ্ছি এখন একটা সুন্দর গান দিয়ে। গানটি দিয়ে মর্নিং মাইক শুরু করব এবং একটু ব্রেক নিব আর ব্যাক করব একটু পরে। সো স্টে টিউনড।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। বাইজা বুঝা তামাত্তা।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: কে?
2: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Welcome back to Morning Mike with Tanha. আপনারা শুনছেন ঢাকা FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে, সকাল 11টা পর্যন্ত থাকবো, অনেক গল্প করব, আড্ডা দিব আর অনেক সুন্দর সুন্দর গান প্লে করব। আপনারা কিন্তু চাইলে আমাকে গানের রিকোয়েস্ট করতে পারেন। সকালবেলা যেহেতু একটু চেষ্টা করব যে একটু মানে কি বলে এটাকে প্লেফুল বা একটু মানে সকাল চাঙ্গা হওয়ার যে গানগুলো থাকে সেগুলোই আমি কিন্তু প্লে করার চেষ্টা করি সকাল সকাল। তবে আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো গানের রিকোয়েস্ট থাকে বা ধরেন আপনার এখন মন চাচ্ছে যে আপনি একটু রবীন্দ্রসঙ্গীত শুনবেন তাহলেও রিকোয়েস্ট করতে পারেন 01841904904 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। আর চাইলে আমাকে ফেসবুকে আমার মর্নিং মেকের পোস্টে কমেন্ট করতে পারেন বা ইনবক্স করতে পারেন ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveKhataFM। আচ্ছা বলেন তো, আমি আজকে সকালবেলায় একদম প্রথমেই এই কথা বলছিলাম যে সকালের ঘুম থেকে উঠার পর আপনাদের কোন হ্যাবিটটা থাকে, যে কেউ আছে যে চা না খেয়ে সকাল শুরু করতে পারে না, যেটা আমি, আবার কেউ আছে যে সকালবেলা উঠে একটু পায়তারা করে বা একটু মানে ওয়ার্ম আপ করে বা হয়তো সকালে বাইরের ওয়েদারটা দেখে সকাল শুরু করে। কিন্তু আরো কিছু মানুষ আছে যাদের সকালটা শুরু হয় খুবই ব্যস্ততার মধ্য দিয়ে, হয়তো অফিস ধরতে হবে, বাস ধরতে হবে, সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই খুব তাড়াহুড়া থাকে, রেডি হওয়া একদম খুব একটা মানে রাশ টাইম থাকে। সো এই রাশ টাইমের মধ্যে যেটা হয় যে বেশিরভাগেরই সকালে ব্রেকফাস্টটা মিস হয়ে যায়। তবে আমি কিন্তু আপনাদেরকে বলবো যে অফিস থাকুক, কাজ থাকুক, যাই থাকুক না কেন, সকালে সকল ব্যস্ততার মধ্যেও সকালে একটা হেলদি ব্রেকফাস্ট করার চেষ্টা করবেন, কারণ একটা হেলদি ব্রেকফাস্ট আপনার সারাটা দিন অনেক বেশি এনার্জেটিক, অনেক বেশি কি বলে অ্যাক্টিভ রাখবে আপনাকে। সো এটা আমার আজকের জন্য আপনাদের জন্য টিপস রইল। আর আমি কিন্তু প্রতিদিনই চেষ্টা করি আপনাদের জন্য কিছু মানে মজার, আনকমন বা এমন এমন কিছু টিপস দেওয়ার যেটা আসলে শুধুমাত্র আমার কাছেই আপনারা শুনতে পাবেন। যাই হোক, আর সেই টিপস শুনতে হলে অবশ্যই ঢাকা FM 90.4 জয়েন করতে হবে ঠিক সকাল 8টা বাজে আমার মর্নিং মাইক। ওকে, সো এই মুহূর্তে আরও কিছু গানের রিকোয়েস্ট আসছে আমি দেখতে পাচ্ছি। ওকে, আমি গান প্লে করে দিচ্ছি আপনাদের পছন্দের, গান শুনতে থাকুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।
1: কৃষ্ণ চূড়ার লাল পদ্ম পাতার জল অঙ্গে মেখে আজকে।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: জীবনটাকে পাঞ্চি করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন? আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
3: এক নেশন এক স্টেশন। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আমি তানহা আবারও চলে এলাম মর্নিং মাইক নিয়ে, একটা ব্রেক নিয়েছিলাম আর কিছু সুন্দর সুন্দর গান প্লে করছিলাম। আচ্ছা, গানগুলো কেমন লাগছিল আপনাদের? আমার তো অসম্ভব ভালো লাগছিল, আর বিশেষ করে আপনাদের রিকোয়েস্টের গান যেহেতু প্লে করছি আমি, কিন্তু সাথে সাথে আবার আপনাদের রিপ্লাইও পাচ্ছি যে আপনারা বলছেন যে আপু থ্যাংক ইউ গান প্লে করার জন্য। আসলে আপনাদের জন্যই কিন্তু সকালবেলা এই যে দৌড়ে দৌড়ে ঘুম থেকে উঠে চলে আসে, এটা কেন? এটা তো আপনাদের জন্যই, তাই না? আপনাদের ভালোবাসা, আপনাদের এই যে রেসপন্স, আপনাদের মেসেজ, এবং আপনারা যে ওয়েট করতে থাকেন। এবং আমাকে, আমার সব থেকে বেশি ভালো লাগে যে মাঝে মাঝে এমন হয় না যে মর্নিং মেকের পোস্টটা আপলোড হতে 5-6 মিনিট লেট হয়ে যায় বা একটু মানে শিডিউলের জন্য একটু লেট হয়, তখন দেখেছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে থাকেন যে আপু পোস্ট তো এখনো যায়নি, পোস্ট তো এখনো যায়নি, আমরা কোথায় কমেন্ট করবো বা পোস্ট দেখতে পাচ্ছি না কেন। সো এটা কিন্তু আমার জন্য, আমার জন্য অনেক বড় একটা পাওয়া যে আপনারা আমার জন্য ওয়েট করেন, এত সকালবেলাও আমার জন্য ওয়েট করছেন। আমি যে একাই স্ট্রাগল করছি সকালবেলা আপনাদের কাছে আসার জন্য তা কিন্তু না, আপনারাও ওয়েট করছেন বা স্ট্রাগল করছেন আমাকে শোনার জন্য। এই ব্যাপারটা একটা অন্যরকম ভালোবাসা বলা যায়, যে একটা ওই যে লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে না, ঠিক তেমনটাই। যাই হোক, আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে বা এখনো কন্টিনিউ আছে বা অনেক বছরের ছিল? আমি কিন্তু আবার সত্যি বলতে লং ডিস্টেন্স রিলেশনশিপে বিলিভ করি না, মানে আমার তেমন একটা ভালো লাগে না। তবে আপনাদের সাথে

যে রিলেশনটা সেটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। ওকে, তো যাই হোক, আমাকে জানিয়ে দিন কমেন্ট করে, মেসেজ করে 01841904904 হোয়াটসঅ্যাপ নম্বর, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো আমি এখন আরো একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. How hot is music?
2: Tuesday to Wednesday from 5 p.m.

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

মর্নিং মাইক উইথ তানহা, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও একদম সকালবেলা জয়েন হয়ে গিয়েছিলাম এবং গল্প করতে করতে এখন কিন্তু আমরা সেকেন্ড আওয়ারে চলে এসেছি, মানে বেশি সময় কিন্তু আর হাতে নেই, তাই চট জলদি করে আমাকে কিন্তু এসএমএস করতে হবে, কমেন্ট করতে হবে এবং আপনাদের লাইফের, রিয়েল লাইফের গসিপ, আড্ডা এবং মজার মজার কোনো স্টোরি থাকলে শেয়ার করতে হবে। ওকে, আচ্ছা আমার একটা স্টোরি শেয়ার করি। প্রতিদিন যেহেতু আমি একদম সকালবেলা বাসে করে আসি, রাস্তায় যখন বের হই তখন কিন্তু একদম রাস্তাটা নিরিবিলি থাকে। নিরিবিলি বলতে যে আমি থাকি এবং আমার সাথে দুই একজন হয়তো বা অফিস ওয়ার্কার যারা মানে অফিসে যাচ্ছে এমন, আর বেশিরভাগই থাকে স্কুলের বাচ্চারা, কারণ স্কুল হচ্ছে যেহেতু 8টা থেকে শুরু হয় এবং আমি দেখি যে বাসে বা রাস্তায় বিভিন্ন বাচ্চা, বিভিন্ন রকমের ক্যাটাগরির স্টুডেন্ট। আপনাদের মনে আছে ছোটবেলায় আমার যখন স্কুলে আমি যখন পড়েছি, একটা থাকতো না যে ব্যাক বেঞ্চার, মানে পিছনের বেঞ্চে যারা বসতো তাদের মতো বুদ্ধিমান এবং তাদের মতো দুষ্টু এবং তাদের মতো আবার কি বলে এটাকে একটু সুন্দর আর কিন্তু স্কুলের কোনো বাচ্চা হতো না, তাই না? যারা টপার থাকতো বা যারা মিডেলে বসতো তাদের মতো ঠিক আছে একটা বেসিক অ্যাভারেজ একটা ক্যারেক্টার থাকতো, কিন্তু যারা ব্যাক বেঞ্চার ছিল তাদের মতো দুষ্টু আর একটাও ছিল না। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আমার স্কুলে যতগুলো ব্যাক বেঞ্চার ছিল তারা কিন্তু এখন অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে। মানে এটা খুব অবাক লাগে যে স্কুলে কলেজে যারা টপার থাকে তারাই দেখে যে আলটিমেটলি মানে বেসিক একটা লাইফ লিড করে, আর যারা ব্যাক বেঞ্চার থাকে, যারা জীবনে পড়াশোনাই করে না, তারাই দেখি অনেক ভালো ভালো জায়গায় চলে যায়। এটা কেন হয়, মানে এই এর পিছনের রহস্যটা কি আসলে? আর আপনারা আমাকে এটাও জানাবেন যে আমাকে দেখে আপনাদের কি মনে হয়, আমি কি ব্যাক বেঞ্চার ছিলাম নাকি টপার ছিলাম? আপনারা আমাকে সেটা কমেন্ট করে, মেসেজ করে জানাতে থাকুন 01841904904 হোয়াটসঅ্যাপ নম্বর, আর ফেসবুকের অ্যাড্রেস facebook.com/ilovethakafm। এই মুহূর্তে আরো কিছু গান আমি প্লে করে দিতে চাচ্ছি, কারণ অনেকেই আমাকে অনেক ধরনের গানের রিকোয়েস্ট করছেন এবং খুব সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট করছেন, এটা হচ্ছে সব থেকে মজার ব্যাপার। সো আমার মনে হয় যে আমার কথা আপনারা খুব সুন্দর করে মানেন এবং শুনেন। তো চলুন এখন গানগুলো প্লে করে দেই আর একটা ব্রেক নিব। সো ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: Destination, Ag Station.
1: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4 এ।
2: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
1: জীবন গল্প সিজন টু কামিং সুন।
3: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

তো নতুন ঘন্টায় নতুন ভাবে আবার হাজির হলাম আমি তানহা। মর্নিং মাইক আপনারা এখন আছেন এই মুহূর্তে, মানে আমাকে শুনতে পাচ্ছেন মর্নিং মাইকে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক দিয়ে আমি তানহা ঢাকা এফএম 90.4 থাকি। আর এই মুহূর্তে যেহেতু এটা লাস্ট আওয়ার, 10টা বেজে গেছে, তো বলা যায় যে একদম সকাল হয়ে গেছে। আচ্ছা, কেউ কি এমনও আছেন যারা দুপুর 12টা পর্যন্ত ঘুমান, মানে এরকম কি কেউ আছেন? আমার একটা সময় ছিল যে আমি দুপুর 12টা পর্যন্ত ঘুমাতাম। এটা এটা কি আসলে ভালো না খারাপ, এটা আমি এখন বুঝতে পারছি। এটা আসলে একটা খারাপ হ্যাবিট বলা যায়, মানে খুবই বাজে একটা হ্যাবিট। কারণ যারা সকাল সকাল ঘুম থেকে উঠে তাদের হেলথ, আর যারা একদম দেরি করে ঘুম থেকে উঠে তাদের হেলথ একদমই ডিফারেন্ট থাকে। আপনি একটু খেয়াল করে দেখবেন, যদি আপনার সেই অভ্যাস থেকে থাকে তাহলে অবশ্যই এটা আপনি কিছুদিন, বেশি না এক মাস যদি চেঞ্জ করে দেখতে পারেন, তাহলে দেখবেন যে আপনি একটা মানে বিরাট একটা চেঞ্জ ফিল করবেন আপনার নিজের হেলথের ভিতর। যাই হোক, আমি কিন্তু প্রতিদিনই আপনাদের হেলথ নিয়ে এবং আপনাদের কি বলে এটাকে স্কিন নিয়ে অনেক অনেক অনেক অনেক টিপস দিই। কারণ আমার কাছে মনে হয় যে মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতার সাথেও স্কিনের সুস্থতাও কিন্তু দরকার আছে, তাই না? আর যেহেতু আমি মানে মেয়ে মানুষ, তাহলে আমার মহিলা মিত্র যারা আছেন, মানে আমাকে যারা এখন মহিলা মানে মেয়ে ফ্রেন্ড যারা আমাকে শুনছেন, তাদের জন্য তো আমাকে আমার একটা স্পেসিফিক বা স্পেশাল একটা টিপস দেওয়াই উচিত, তাই না? গতকালকে আমি বলেছিলাম যে আকাশ যেহেতু একটু রোদ উঠেছে তাই সানস্ক্রিন অবশ্যই ইউজ করবেন। আজকেও কিন্তু সকাল থেকে আকাশটা মানে কি বলে একদম একটা নিউট্রাল আকাশ আমরা দেখতে পাচ্ছি, আর একদমই খুব সুন্দর একটা ওয়েদার। আর যদি আজকে সারাদিন বাসায় থাকার প্ল্যান থাকে বা যদি ভাবেন যে আজকে কোনো কাজ করবেন না, একদম ফ্রি অফ টাইম কাটাবেন, তাহলে কিন্তু সিনেমা দেখে ফেলতে পারেন। অনেকগুলো সিনেমা কিন্তু রিলিজ হয়েছে। আমি ভেবেছিলাম যে আওয়ার আপন টু সিনেমাটা হলে দেখা যাবে আমাদের বাংলাদেশে হলে, তবে সেটা হলে দেখা যাচ্ছে না। এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য একটা ব্যাড

তবে আপনি হয়তো বা এখন বিভিন্ন প্ল্যাটফর্মে পেয়ে যেতে পারেন আওয়ার আপ টু। সো সেই সিনেমাটা আপনারা চাইলে দেখে ফেলতে পারেন আজকে। আর এছাড়াও আমি গতকালকে বলেছিলাম যে দৃশ্যামের লাস্ট পার্ট আসতে চলেছে আগামী 2 অক্টোবর, কিন্তু এই সিনেমা রিলিজ হবে 2 অক্টোবর। মানেই তো বুঝতে পারছেন যে এই সিনেমার সাথে 2 অক্টোবর ডেটটা একদম একটা আমি কি বলে মানে খুব একটা কানেক্টেড ব্যাপার সেপার আছে। তো অজয় দেবগন ভাবলো যে আমি ওই তারিখে সেই সিনেমাটা রিলিজ করবো, মানে ব্যাপারটা এরকম। যাই হোক, আপনার পছন্দের সিনেমার যে তালিকায় মানে এই সপ্তাহে দেখবেন বলে ভাবছেন বা কোনো লিস্ট যদি থেকে থাকে তাহলে সেগুলো আজকে দেখে ফেলতে পারেন। একটা সুন্দর ওয়েদার আছে এবং আমার কাছে মনে হয় যে সুন্দর একটা সময় কাটানো যাবে সিনেমা দেখে। আমিও আজকে ভাবছি যে আওয়ার আপন টু সিনেমাটা দেখে ফেলবো। গত শুক্রবার দেখার কথা ছিল কিন্তু আমি কোথাও সেই সিনেমাটা খুঁজে পাইনি। যাই হোক, অবশ্যই আমি আগামীকাল আপনার সাথে শেয়ার করবো যে সিনেমাটা কেমন লেগেছে বা রিভিউ দিব। তবে এখন আরও একটা ব্রেক নিচ্ছি, সুন্দর কিছু গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: You're listening to Dhaka FM 90.4.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
2: কথা বলতে বলতে শেষ হয়ে গেল আজকের মর্নিং মাইক। আচ্ছা, কেমন লাগলো আপনাদের আজকের মর্নিং মাইক? আমার কাছে তো খুবই ভালো লেগেছে, কারণ আমার যতক্ষণ আপনারা আমাকে কথা বলতে দিবেন ততক্ষণ আমার ভালো লাগবে। আমি কিন্তু প্রতিদিন সকালবেলা একদম ঘুম থেকে উঠেই মানে মেন্টালি প্রিপেয়ার থাকি যে আজকে আপনাদের সাথে আমি এই এই গল্প করব, এই গসিপ করব। কারণ আমার সারাদিনের মধ্যে যত গসিপ পেটের মধ্যে জমা হয় সেগুলো আবার রাতের বেলা মানে পেটের মধ্যে কি বলে এটাকে গুড় গুড় করতে থাকে যতক্ষণ না আপনাদের সাথে শেয়ার না করে। সো আজকের মোটামুটি গসিপের ভান্ডার আমার আজকের জন্য শেষ হয়েছে এবং আমি এখন বিদায় নিচ্ছি, কিন্তু আগামীকাল ঠিক সকাল 8 বাজে কিন্তু আবার হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু আমাকে অনেক বেশি বেশি করে মিস করবেন আর আমার জন্য ওয়েট করবেন, আর ঢাকা FM 90.4 শুনতে থাকবেন। আমাদের ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজেও কিন্তু আমাদের ফানি ভিডিও, ফানি পোস্ট এবং মিম পোস্ট এবং আমাদের পুরনো শোগুলোর বা আগের এপিসোডের পূর্ণ প্রচার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো সেটা দেখার জন্য অবশ্যই ঢাকা FM এর ফেসবুক পেজটাকে ফলো দেওয়ার পাশাপাশি স্টার মার্কও দিয়ে রাখতে পারেন। সেটা করলে যেটা হবে যে আপনার কাছে একদম সবার আগে আপনার কাছে সেই ভিডিও এবং সেই পোস্টগুলো চলে যাবে। আর ঢাকা FM ফেসবুক পেজে যত ভিডিও পোস্ট আছে সেগুলো অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। সো আমি তানহা আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য ওয়েট করবেন। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 94.4

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। ৩৬ টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। 90.4 FM.

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন, আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা তামাত্তা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Midday. Midday Field.
1: Hello, বাংলাদেশ, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন, ভালোবাসার স্টেশন ঢাকা FM 90.4 এ। দিস ইজ আর জি রিদম, হিয়ার হাজির হয়ে গেলাম উইথ মিড ডে ফিলস। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথে। লিসেনার্স, দুপুরটাকে রঙিন করতে হবে, রঙিন করার জন্যই কিন্তু হাজির হয়ে গেলাম মিড ডে ফিলস নিয়ে। বাইরে খুব সুন্দর একটা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মেঘলাটে একটা ওয়েদার। কিছুক্ষণ আগে একটা ঝুম বৃষ্টি হয়েছিল বটে, তবে এখন আবার সেই বৃষ্টিটা কিন্তু নেই। সো এই দুপুরটাতে, এই সুন্দর দুপুরটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি, আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন শুরুর এই মুহূর্তে। আর আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার মেসেজ স্টার্ট আসা স্টার্ট হয়েছে কিন্তু আরও প্রায় এক ঘন্টা আগেই। সবাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন, অর্থাৎ পাঁচটা পর্যন্ত কিন্তু রিদম আছে আপনাদের সাথে। লিসেনার, শুরুর মুহূর্তে একটু বলে দেবো, খুব ইজিলি কিন্তু আমার সাথে কানেক্টেড হতে পারবেন। আমার সাথে কানেক্ট হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM। সেখানে চলে আসলে কিন্তু আমার পোস্ট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে। অ্যান্ড সেখানে যদি আপনি পোস্টের নিচে কমেন্ট করে ফেলেন আমি কিন্তু আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া আপনি আমাদের নাম্বারেও লিখতে পারবেন, 01841190404। ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। আর তাছাড়া আমি যদি একটু উল্লেখ করে দিই, আমি আপাতত এখন কিন্তু আমার ফেসবুক প্রোফাইল থেকে, অর্থাৎ আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইল যেটা রিদম খন্দকার, সেখান থেকে কিন্তু লাইভে আছি। এবং আমি দেখতে পাচ্ছি আমার সাথে লাইভে অনেকেই যুক্ত আছে, কমেন্ট করছে, আমি সবার সাথে আড্ডা দিব। আজকের দুপুরটা একটু অন্যরকম হবে, আজকের দুপুরটা অনেক অনেক করে আড্ডা দিতে হবে, ঝমঝমে আড্ডা দিতে হবে। আজকে একটা ছুটির দিন, ঈদে মিলাদুন নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের দিনটা হচ্ছে আজকে। অ্যান্ড মোটামুটি সবাই হয়তো বা ছুটি কাটাচ্ছেন, বাসায় এখন বসে আমাকে শুনছেন বা ফ্রি আছেন, আশা করছি এই ফ্রি সময়টা পুরোটা ঝুড়িয়ে আজকে আড্ডাটা জমবে আমাদের। যাই হোক, আমি একটু কমেন্ট সেকশন থেকে ঘুরে আসবো, দেখি এই শুরুর মুহূর্তে কে কে আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে উমায়না, হাই ভাইয়া, হ্যালো। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে জিনিয়া, আই গেস, হ্যাঁ রাইট, গতকাল শুনতে পারিনি তো আজ পুরো সময় শুনবো, তোমায় না শুনলে বা মেসেজ না করলে কি যেন করিনি এমন মনে হয়। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে, জামির আছে, শুভ দুপুর, সালাম নিবেন, ওয়ালাইকুম আসসালাম, নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছে। আর তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কে, কেমন আছো লাভবার্ড? আলহামদুলিল্লাহ, লাভবার্ড বেশ ভালো আছে। তুবা আছে আমার সাথে দেখা যাচ্ছে, আর তুবা আমাকে লাভবার্ড ডাকে আর কি, বেসিক্যালি নামটা খুব কিউট। আচ্ছা, পল্লবী আছে আমার সাথে নাগেশ্বরী থেকে, আমার সাথে যুক্ত আছে কিন্তু জান্নাতুল হীরা দেখা যাচ্ছে, আমার সাথে যুক্ত আছে পরি রংপুর থেকে, আমার সাথে অনন্যা ঐশী যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে। হেই আর জি রিদম, হ্যালো হ্যালো ঐশী, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, পুরো আড্ডা জুড়ে থাকবেন, কথা হবে, গল্প হবে, কমেন্ট সেকশনে কিন্তু চলে আসছে সবাই দেখা যাচ্ছে। অমৃত দাদা আছে আমার সাথে, অমৃত বোস, কলকাতা ইন্ডিয়া থেকে, দাদা শুভ দুপুর, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কিন্তু আজকে আড্ডাটা জমবে, বাট এই মুহূর্তে এই সুন্দর দুপুরটাকে আমরা একটা সুন্দর গান দিয়ে শুরু করবো, একটা এনার্জেটিক গান দিয়ে আজকের দুপুরটাকে আমরা পুরো চেঞ্জ করে দিব। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে স্টয়েক ব্লেজার করা একটা গান, কল্পনার বাইরের অ্যালবামের, অ্যান্ড খুব সুন্দর একটা গান, এসিড কে। হ্যাঁ লিসেনার্স, এসিড কে, এসিড হলো একটা ভূতের বাচ্চা। যাই হোক, আমরা এখন এসিডের কল্প কাহিনী শুনে আসি, গানটা দিয়ে দুপুরটা শুরু করছি, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিল্ডের সাথে, অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন, ভালোবাসার স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।
2: Ladies and gentlemen, আপনারা যারা অ্যাসিড কে চিনেন না,
3: অ্যাসিড কি?
2: ও শালাটা ভূতের বাচ্চা।
3: অ্যাসিড কি?
2: Fine, he's a demon.
3: Acid is a what?

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Mr. Fields.
1: Hello, dear listeners. Welcome back again. This is Arjun Rhythm here. Apna shunchen apnader priyo station Dhaka FM 90.4. আমি আর হৃদম আছি আপনাদের সাথে, আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন শুরুর এই মুহূর্তেই। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, অ্যান্ড যারা এই মুহূর্তে শুনছেন আমাকে মোস্ট ওয়েলকাম, যারা মাত্র যুক্ত হয়েছেন সবাইকে বলছি আমি হৃদম কিন্তু আছি একদম বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের সাথে। আর খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন, আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, সেখানে আমার পোস্ট পেয়ে যাবেন মিড ডে ফিল্ড এর। তার জন্য যেটা করতে হবে, আসতে হবে facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলি সেখানে আমার পোস্ট পেয়ে যাচ্ছেন। তাছাড়া নাম্বার লিখতে পারবেন 01841904904, ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। আর আমাদের ফেসবুক, আমাদের অফিসিয়াল যে অ্যাপটা আছে ঢাকা এফ এম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপল স্টোরে সার্চ করলেই পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ডাউনলোড করে ফেললে কিন্তু খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে শুনতে পারবেন। যাই হোক, কেমন কাটছে দুপুরটা? আশা করছি সবার দুপুরটা জমে উঠেছে। আর যেহেতু রিদম হাজির হয়ে গেছে আর প্লে লিস্ট জুড়ে এত সুন্দর সুন্দর গান আছে, মন তো এমনিতেও ভালো হওয়ার কথা। তাছাড়া আমার ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু এখন লাইভে আছি, আপনারা চাইলে জয়েন হতে পারেন, রিদম খন্দকার সেখানে আছি আমি। আচ্ছা, আমি সরাসরি এই মুহূর্তে একটু মেসেজ চলে যাব, তারপর আমাদের কিছু ইন্টারেস্টিং পার্ট আছে, আমি সেগুলো নিয়ে কিন্তু আজকে গল্প করব। আমাদের বিশেষ বিশেষ কিছু ট্রেন্ডি নিউজ কিন্তু ওয়েট করছে আমাদের জন্য, তো আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন। আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে আমাদের কোথায় যাব মেসেজ সেকশনে চলে যাই, দেখি কে কে যুক্ত আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে সাউদা, যুক্ত হয়ে গেছে আমার সাথে। হ্যালো এভরি ওয়ান, ঈদ মুবারক। ঈদ মুবারক, সিরিয়াসলি? ওকে, ঈদ মুবারক সাউদা। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে রায়হান, যুক্ত হয়েছে সৈয়দপুর থেকে। ওকে নাইস। মাহাদি আছে সিলেট থেকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন এবং যুক্ত হয়ে গেছেন দেখে খুব ভালো লাগছে। ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই আছে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে অমৃত বোস দাদা আছেন কলকাতা ইন্ডিয়া থেকে, সুবোধপুর। এই যে দেশ থেকে, দেশের বাহির থেকে যারা আমাকে শুনছেন বা এনজয় করছেন, কানেক্টেড থাকছেন, এই ব্যাপারগুলো আসলে খুব ভালো লাগে আমার কাছে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমাদের নাম্বারে কিন্তু অনেকে যুক্ত আছেন। নাম্বারে কে আছে? প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে রংপুর থেকে কেয়া রয়, মোস্ট ওয়েলকাম, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা প্রতিদিন আপনার শুনি, বাট আগে কখনো SMS করতে পারিনি, আজ প্রথম। মোস্ট ওয়েলকাম, আশা করছি এখন থেকে রেগুলার কথা হবে। বাড়ির সবাই কেমন আছে? তুমি কেমন আছো? সাথে আছি পুরো সময় আমি সানিম, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন, অ্যান্ড বাসার সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আচ্ছা, আমার সাথে যুক্ত আছে তাহসিন, কোথায়? আমাকে একটা সাজেশন দেন তো, কিভাবে প্রেম করতে হয়? প্রেম করার সাজেশন আমি কিভাবে দিব? প্রেম করার সাজেশন এটা কি আমি বলতে পারি নাকি? প্রেম টেমের সাথে আমার কোনো কানেকশন নেই। যাই হোক, আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে আরো অনেকেই যুক্ত আছে, সবাইকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমি আমার সাথে যুক্ত আছে রংপুর থেকে, কি আছে নামটা লিখে নিই, নামটা লিখলে হয়তো মেসেজটা পড়তে একটু সুবিধা হতো। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছেন আমাদের সিলোড়ি ফুড়ি। ওকে নাইস, মোস্ট ওয়েলকাম। যাই হোক, সবার সাথে গল্প হবে, সবার সাথে আড্ডা হবে, তবে এই মুহূর্তে আমরা আরও একটা ইন্টারেস্টিং গানে চলে যাব। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে জালালি সেটের করা একটা গান। হ্যাঁ, বুম ঢাকাইয়া ডাকের, গান তো গাওয়া যাবে না, গানটা এনজয় করতে হবে। যাই হোক, আমি সরাসরি এখন বনবাসের সাধনে চলে যাচ্ছি, আশা করছি বনবাসের সাধন থেকে খুব জলদি ফিরে আসবো এবং শেষ পর্যন্ত সবাই আমার সাথেই যুক্ত থাকবেন।

৩৫ টাকা রিচার্জে ৩৬ মিনিট বোনাস। ৩১ আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে ৩৬ টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন ৩৬ মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে ৯৬১১৯৯৯৬৬৬

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: হ্যালো ডিয়ার লিসনার্স, আমি আরজু রিদম আছি আপনাদের সাথে। এখন পর্যন্ত আছি, এখন পর্যন্ত না, একদম বিকেল 5টা পর্যন্ত আছি। আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে। দুপুরটা কেমন কাটছে? আমার তো মনে হচ্ছে দুপুরটা একটু ইন্টারেস্টিং হয়ে উঠেছে, কারণ যেই সুন্দর সুন্দর গানগুলো শুনছি। অ্যান্ড আমার মনে হচ্ছে যে এই গানগুলো আশা করছি আপনাদের সবারই ভালো লাগছে, আর এই গানগুলো যদি সাথে থাকে প্রতিটা দুপুরই আই গেস ইন্টারেস্টিং হয়ে যাওয়ার কথা। যাই হোক, আমার সাথে অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে? ওকেই, আসসালামু আলাইকুম কিউট ভাইয়া, আপনি আমাকে কষ্ট দিলেন, আমার পছন্দের গান আপনি কখনো শোনালেন না। আচ্ছা, অবশ্যই পছন্দের গানগুলো যদি শুনতে চান ঢাকা এফএম 90.4 সাথে থাকতে হবে, তাহলেই শুনতে পারবেন। যিনি আছে, তুমি কথা রাখনি, তোমার প্রোফাইলে যেতে পারি না কেন, ঠিক করো না প্লিজ। আচ্ছা, আমার প্রোফাইলে কেন আসতে পারছেন না সেটা আমি বলতে পারছি না, আমার প্রোফাইলে একদম ওপেন করা আছে। আমার প্রোফাইলে যে এখন একটা লাইভও চলছে, আপনার চাইলে সেখানেও জয়েন করতে পারবেন। শুভ দুপুর রিদম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আমাকে চিনতে পেরেছেন, বলেন তো আমি কে। বাই দ্য ওয়ে, আপনার ভয়েসটা অনেক সুন্দর, আর আপনার হাসিটা একদম কিউট, বাবুর মতো, বাবুর মতো, আমার হাসি বাবুর মতো। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে মুন, আমাদের সাথে যুক্ত আছে। আমার সাথে আরও একজন সাউদা যুক্ত হয়ে গেছে, দেখা যাচ্ছে। কেমন আছো বস? কালকে বললাম আমি অনেক সিক, তাই তোমাকে শুনতে পারিনি। আচ্ছা যাই হোক, আজকে আড্ডা হচ্ছে, আজকে আড্ডা হবে, আশা করছি থাকবেন শেষ পর্যন্ত অবশ্যই। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, আমার সব মেসেজ পড়ো, আমি এখানে মেসেজ করছি, আমাকে আমি কে গেস করো। ওকে নাইস, খুবই সুন্দর একটা গেম, ইন্টারেস্টিং একটা গেম। আসলে কে এই ব্যাপারটা গেস করাটা, এটা খুবই রাফ অ্যান্ড টাফ একটা ব্যাপার, আশা করছি নামটা লিখে দেবেন কষ্ট করে তাহলেই হবে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে সামিয়া রংপুর থেকে। পুকি রিদম, পুকি রিদম, আমাকে মানে পুকি মনে হলো কোন দিক থেকে, আই ডোন্ট নো। আচ্ছা যাই হোক, তোমাকে একটা কথা বলি, কোথায়? আচ্ছা ও, প্রেম কাহিনী, ওকে নাইস, 8 বছরের প্রেম, নাম হচ্ছে মুগ্ধ। ওকে, ওরা এবার আমাদের বাসার পাশেই নতুন বাসা নিচ্ছে, আচ্ছা বানাচ্ছে। ওকে, ও আমার সাথে অনেক ক্লোজ, বাট জানি না ওকে পাবো কি না, প্লিজ দোয়া করবে যেন ওকে পাই। কিছু কাহিনীতে মনে হয় ও আমাকে লাইক করে। আচ্ছা, মনে হওয়া হয়ে দিয়ে আর কয়দিন, যদি আপনার মনে যদি ভালোবাসা থেকে থাকে, আই গেস ভালোবাসাটা প্রকাশ করে ফেলাই বেটার, গিয়ে সামনাসামনি গিয়ে একটা ফুল দিয়ে বলে দেন যে আই লাভ ইউ। কারণ হচ্ছে এই ফিলিংসের ব্যাপারটা আসলে লুকিয়ে রাখার মতো কোনো বিষয় না। রংপুর থেকে রাতুল আছে আমার সাথে, দেখা যাচ্ছে। আমার সাথে যুক্ত আছে শারমিন আক্তার মুবারিকা। আমার সাথে সিলেট থেকে যুক্ত আছেন সুলতানা। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কে যুক্ত আছে, কে আর রয় আছে আমার সাথে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে সীমা যুক্ত আছে। ওকেই, তারপর তুবা আছে, এই যে লাভবার্ড, তুমি আমার পুরো মেসেজটা পড়লে না কেন? পুরো মেসেজ পড়ি না বলতে, এই যে আপনি আছেন, আমাকে লাভবার্ড বলে ডেকেছেন, এ এত কিউট একটা ওয়ার্ড, এখানেই তো মনটা গলে গেছে, আর পুরো মেসেজ পড়ার দরকারটা কোথায়? রংপুর থেকে বাচ্চা আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে শারমিন। হ্যালো জানু, কেমন আছো? জানু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন, এবং খুব ভালো লাগলো আপনাকে দেখে যে যুক্ত হয়ে গেছেন। যাই হোক, গল্প হবে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আমরা এই মুহূর্তে আর একটা গানে চলে যাব, কি গান শুনবো আমরা বলেন? বাড়ির পাশে আর শ্রীনগর

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা এফএম 90.4।
1: এক নেশন এক স্টেশন।

আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজি রিদম আছি আপনাদের সাথে, মিড ডে ফেস্ট নিয়ে হাজির আছি। দুপুর দুইটা থেকেই কিন্তু আছি, দেখতে দেখতে আমরা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি। দ্বিতীয় ঘন্টার শুরুর এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যারা আমাকে শুনছেন, যারা লিখছেন, যারা যুক্ত আছেন, মোস্ট ওয়েলকাম। আর মাত্র যারা শুনছেন, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। মিড ডে ফেস্ট নিয়ে আছে একদম বিকাল 5টা পর্যন্ত। আর আশা করছি এই যে আমাদের প্লেলিস্ট জুড়ে যে গানগুলো প্লে হচ্ছে একের পর এক, গানগুলো আপনাদের খুব ভালো লাগছে। আর প্রতিটা গানই কিন্তু আপনাদের পছন্দের গান। সো আমার মনে হয় যে গানগুলো আসলে ভালো লাগার মতনই গান আর কি। যাই হোক, এই মুহূর্তে আমরা এই যে দ্বিতীয় ঘন্টা চলে এসেছি, দ্বিতীয় ঘন্টার শুরুর এই মুহূর্তে আমরা সুন্দর আরও একটা গান দিয়ে এই দ্বিতীয় ঘন্টাটা শুরু করবো। এখন আমরা শুনবো হচ্ছে তানজিব সরোয়ারের করা একটা গান, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। এই গানটা হচ্ছে অনেকেই হয়তো বা এমন থাকে যে আমরা একটা মানুষকে ভালোবাসি কিন্তু সেই মানুষটা আমাদের ভালোবাসছে না, সেই মানুষটা আমাদের ভালোবাসা ফেরত দিচ্ছে না, ব্যাক করছে না, তাদের জন্য এই গানটা। আমি সোজা ডুবে ডুবে ভালোবাসি গানটাতে চলে যাচ্ছি ভাই তানজিব সরোয়ার। খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই আমার সাথেই যুক্ত থাকবেন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: You're listening to Taka FM 90.4.
0: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
2: হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। কেমন কাটছে দুপুর সবার? জোস জোস গান প্লে হচ্ছে একের পর এক, আশা করছি গানগুলো সবাই এনজয় করছেন। আমি হৃদম আছি আপনাদের সাথে একদম বিকেল 5টা পর্যন্ত। খুব ইজিলি যুক্ত হতে পারবেন, আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে লিসেনার্স, facebook.com/ilovethakafm, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে সেখানে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। কমেন্ট করতে পারবেন, কমেন্ট করলেই কিন্তু আমি আপনার অবলা কথা না বলা কথাটা পেয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের নাম্বারও লিখতে পারবেন 01841904904, ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও কিন্তু লিখতে পারবেন। আচ্ছা, আমি এই মুহূর্তে একটু দেখতে চাই কে কে যুক্ত আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি যুক্ত আছে আমার সাথে শারমিন, আমার সাথে যুক্ত আছে সিনহা ফ্রম রংপুর। কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রংপুর থেকে আছে রাজিত কিং আমার সাথে, হাই হ্যালো। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে সীমা যুক্ত আছে, আমার সাথে যুক্ত আছে কিউরিয়াস সঞ্জিদা। আচ্ছা, কোনটা বেস্ট, স্পেন্ড দ্য রেস্ট অফ ইউর লাইফ লিভিং ইন ফিয়ার অফ সামথিং দ্যাট মাইট হ্যাপেন, অর টু লিভ ইট নো ফিয়ার্স রিগ্রেটস? কিউরিয়াস সঞ্জিদা, নাইস কোয়েশ্চেন বাই দ্য ওয়ে। অ্যান্ড আমি যদি বলি দ্য বেস্ট ওয়ান ইজ নাম্বার টু, টু লিভ ইট অ্যান্ড নো ফিয়ার্স নো রিগ্রেটস, এইটাই আই গেস বেটার, নট বেস্ট, বেটার। রিদম কি ওই রিদিম, ওকে রিদিম, আচ্ছা কি নামটা কেমন লাগলো? রিদিম নামটা সুন্দর। দিনকাল কেমন কাটছে? সামিয়া ফ্রম রংপুর, সামিয়া আলহামদুলিল্লাহ বেশ ভালোই কাটছে। সিরোড়ি তমা আছে আমার সাথে দেখা যাচ্ছে, কি ভাই কি বলেন, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে সিলেটে, আর সিলেটে এত গরম রোদ, এত কড়া রোদ। আচ্ছা, সিলেটে তাহলে বেশ রোদ বুঝে যাচ্ছে। আবির আছে রংপুর থেকে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে রংপুর থেকে আখি, আলিফ যুক্ত আছে আমার সাথে যুক্ত আছে আবির, আমার সাথে যুক্ত আছে রংপুর থেকে পড়ি। তোমার পছন্দের রং কি? আমার পছন্দের রং কালো। আচ্ছা, তুবা আছে আই গেস আমার সাথে দেখা যাচ্ছে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে? আপনি বাবুই তো, বাবুদের মতো কথা বলেন, আপনি না বললেন আপনার বয়স 16, তাই আপনাকে বাবু বলে রাখলাম। মন খারাপ করেছেন? আপনার লিসেনার্সদের সংখ্যা কত? লিসেনার্সদের সংখ্যা তো আসলে গোনা যাবে না, বাট অনেক, আলহামদুলিল্লাহ বেশ বেশ। আচ্ছা, আমার সাথে রংপুর থেকে যুক্ত আছে পিঙ্কি দেখা যাচ্ছে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে জিনিয়া কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে। জিনিয়া লিখেছে, জানো গতকাল আমার আপু আমাকে হঠাৎ ট্রিট দিয়েছে, বার্গার, পিৎজা, ফুচকা, আইসক্রিম, হঠাৎ কিছু পেলেই ভালো লাগে আমার। হ্যাঁ, এটা স্বাভাবিক, হুট করে কিছু একটা পেলে বা গিফট পেলে বা এরকম ট্রিট পেলে ভালো লাগাটাই স্বাভাবিক। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি এখন সরাসরি আরও একটা গানে চলে যাচ্ছি, আশা করছি সবাই এনজয় করছেন গানগুলো। এখন আমরা ক্রিপ্টিক ফেটের একটা গান শুনবো, শ্রেষ্ঠ অ্যালবামের ভব ঘুরে, খুব সুন্দর একটা গান, খুব এনার্জেটিক একটা গান। কথা না বাড়িয়ে সোজা গানে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসবো, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফেজের সাথে, যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: Midday. Midday Field.
1: Hello, Janogon. সবাই শুনেন দিয়ে মন আর জি হৃদম আবার হাজির হয়ে গেল আপনাদের মাঝে। আশা করছি সবাই যুক্ত আছেন এখন পর্যন্ত। দেখতে দেখতে আমরা দ্বিতীয় ঘন্টারও প্রায় শেষ পর্যায়ে আছি, 3:39। সময়টা খুব জলদি চলে গেল মনে হচ্ছে। আশা করছি আজকের এই ছুটির দিনটা সবাই বাসায় কাটাচ্ছেন, হয়তো বা ফ্রি আছেন, এবং এই মুহূর্তে যেখান থেকে আমাকে শুনছেন না কেন, মোস্ট ওয়েলকাম। এবং আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আমার সাথে। যাই হোক লিসেনার্স, আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, খুব ভালো লাগছে। প্রথমেই দেখতে পাচ্ছি নাদিরা রাইসা আছে আমার সাথে। আমার আপুর বিয়ে সেপ্টেম্বরের দিকে, নাচার জন্য ভালো গান খুঁজে পাচ্ছি না, রিদম ভাইয়া হেল্প মি। ওকে, বিয়ের জন্য নাচবেন, হ্যাঁ বিয়েতে নাচবেন, এরকম তো বেশ কিছু গান আছে। আমি যদি বলি একদম মানে যেই গানগুলো একদম খুব বেশি চলে, লাইক কালা চশমা, তারপর হচ্ছে লীলাবালি লীলাবালি, বড় যুবতী সৈগ, দেন হচ্ছে মুজার কিছু গান আছে, বেনি খুলে এলো চুলে, সরি হ্যাঁ ঠিক আছে আই গেস আমি বলতে পারছি না সঠিক, যাই হোক কি ভালো ভালো কিছু গান আছে, এগুলো দিয়ে আপনি কিন্তু একটা কভারেজ দিতে পারে না, আই হোপ সো। নাদিরা রাইসা, আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে, নেদারল্যান্ড থেকে যুক্ত আছেন হীরা। হীরা ভাই আরশিনগর, গানটা অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া, এত দূর থেকে যুক্ত আছেন শুনছেন, বেশ ভালো লাগলো। আচ্ছা আমাদের রংপুর থেকে ঢাকা এফএম 90.4 বেশি শোনে, আমাদের আপনার নোবেল দেওয়া উচিত। হ্যাঁ এটা ট্রু, এটা ট্রু। আসলে এই যে রংপুর থেকে আপনারা অনেকেই শুনেন এবং রেগুলার যুক্ত হচ্ছেন, এটা আসলে ভালো লাগে আমার কাছে। আচ্ছা যাই হোক, আমাকে টেক্সট করেছে হচ্ছে এটা কে, মার্সিয়া আফসিন এশা, মার্সিয়া আফসিন এশা, খুব সুন্দর নাম আপনার এশা, মার্সিয়া মার্সিয়া, ওকে নাইস। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কি আছে, সাউদা যুক্ত আছে। আচ্ছা আপনার কাছে আমার দুইটা কোয়েশ্চেন, আই লাভ ইউ এর মানে কি, আর এই যে মানুষ এফবিতে রিলেশন করে আবার টিকেও যায়, কিন্তু এটা কিভাবে করে, খুবই ক্রিটিক্যাল কোয়েশ্চেন। আচ্ছা আই লাভ ইউ এর মানে কি, আই লাভ ইউ এর মানে আমি যদি বাংলায় বলি, আমি তোমাকে ভালোবাসি। আর এই তিনটা ওয়ার্ড, খুবই ছোট তিনটা ওয়ার্ড, আই লাভ ইউ বা আমি তোমাকে ভালোবাসি, তিনটা শব্দ খুব ছোট, বাট এটা ডেফিনেশনটা আসলে অনেক বড়। এটা টোটালি হচ্ছে একটা ফিলিংসের আউটপুট, এই যে আপনার ইন্টারনাল একটা ফিলিংস, সেই ফিলিংসটাকেই বলা হয় আই লাভ ইউ। মানে এই ফিলিংসটা যখন আপনি ব্যক্ত করবেন বা প্রকাশ করবেন বা হচ্ছে অপোজিট পার্সনকে আপনার ফিলিংসটা বুঝাবেন, সেই অর্থা মানে সেই ফিলিংসের অর্থে কিন্তু হচ্ছে এই আই লাভ ইউ, এই তিনটা ওয়ার্ড কিন্তু ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি তাকে বলছেন যে আপনি তাকে ভালোবাসেন, হ্যাঁ, এবং সে আপনার অনুভূতিটা হয়তোবা বুঝতে পারছে এই তিনটা ওয়ার্ডের মাধ্যমে। আশা করছি আই লাভ ইউর মানেটা আপনি বুঝতে পারছেন। আর ফেসবুকে রিলেশন করে আবার টিকেও যায় সেটা কীভাবে, সেটা হচ্ছে দেখেন এই যে ফিলিংসটা, এই ফিলিংসটা যেমন তিনটা ওয়ার্ড যেমন খুবই ছোট, এই ফিলিংস এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাও খুবই ছোট, অনুভূতি নামক যে শব্দটা এই শব্দটা খুবই ছোট, তবে এই যে দূরবর্তী থেকে মানে দূরেও থেকে যে রিলেশনগুলো টিকে যাচ্ছে বা ফেসবুক থেকে টিকে যাচ্ছে, এটা হচ্ছে টোটালি বিশ্বাসের উপর ডিপেন্ড করে। আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, আপনার সাথে আমার কখনো দেখা হচ্ছে না, আমাদের কথা হচ্ছে শুধুমাত্র ফেসবুকেই বা সোশ্যাল প্ল্যাটফর্মে বা দূর থেকে, বা আমি যেটাকে যদি এই রিলেশনটার নাম দেওয়া হয় হচ্ছে অনেক ক্ষেত্রে লং ডিস্টেন্স রিলেশনশিপ। সো লং ডিস্টেন্স রিলেশনশিপ বা এই অনলাইন প্ল্যাটফর্মের রিলেশনশিপগুলো যেভাবে টিকে যায়, সেটা হচ্ছে একমাত্র বিশ্বাসের কারণে। শুধুমাত্র বিশ্বাস থেকেই হয়তোবা এই ফেসবুকের রিলেশনগুলো টিকে যাচ্ছে এবং শেষ পর্যন্ত এগুলো সাকসেসফুল হচ্ছে। বিশ্বাসের উপর আবার অনেক ব্যাপার থাকে, যেমন বিশ্বাসের ডেফিনেশনটা আসলে অনেক বড়, তবে বিশ্বাস ওয়ার্ডটাও খুবই ছোট, তবে ডেফিনেশনটা অনেক বড়। বিশ্বাস আপনি একটা মানুষকে তখনই করবেন যখন আপনি সেই মানুষটাকে পছন্দ করছেন বা তাকে ভালোবাসেন। এই যে তাকে ভালোবাসলেন, তাকে তিন ওয়ার্ড দিয়ে আপনি বোঝালেন যে আপনি তাকে ভালোবাসেন, আই লাভ ইউ, হ্যাঁ, এই যে সে আপনার তিনটা ওয়ার্ড সে অ্যাকসেপ্ট করলো, তার বিশ্বাস রাখতে হবে হচ্ছে আপনার অনুভূতির উপর, আর সে যে বিশ্বাস করছে আপনার অনুভূতির উপর, আপনার আবার সেটার উপর একটা বিশ্বাস রাখতে হবে, সেখান থেকে হয়তোবা ফেসবুকের রিলেশনগুলো কিন্তু এভাবে টিকে যায়। যাই হোক, খুব ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন করেছেন, আশা করছি আমি একটু হলেও আপনাকে ক্লিয়ার করতে পেরেছি সাউদা। আমার সাথে মাহাদি যুক্ত আছে, সিলেটে খুব গরম, সুরমা নদীর পাড়ে বসে আছি। হ্যাঁ একটু আগে তমাও বলছিল সিলেট থেকে যে খুব প্রচণ্ড গরম পড়ছে সিলেটে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কে যুক্ত আছে? ভাই আমি চিটাগাং থেকে আয়েশা তোমাকে ফার্স্ট এসএমএস করলাম, মোস্ট ওয়েলকাম আয়েশা, খুব ভালো লাগলো। জানো লাভবার্ড, তোমার সাথে আমার একটা মিল পেয়েছি, তুমিও সিঙ্গেল আমিও সিঙ্গেল, সিঙ্গেল লাইফ নিয়ে একটি ছন্দ লিখি, কিসের প্রেম কিসের ভালোবাসা, সিঙ্গেল লাইফ ইজ ঝাঁকানাকা। ওরে বাবা তুবা, তাই নাকি? মাম্পি আছে আমার সাথে, লক্ষ্মী সোনা তুমি কি তোমার ভালোবাসাটা শুধু আমাকে দিবে না? আচ্ছা আমি আমার ভালোবাসা নিয়ে আসলে একটু একটুও কনসার্ন না, আমার ভালোবাসা আমার টোটালি আমার এটা আমি মানে এই ব্যাপারটার সাথে আমি কি বলবো যে এই ব্যাপারটা থেকে আমি একটু দূরে, ভালোবাসা ভালোবাসা এসব নিয়ে আই গেস আমার কথা বলার কোনো মানেই হয় না। হেই ইঙ্কু পিঙ্কু ভাইয়া কেমন আছো? অনেকদিন পর মেসেজ দিলাম, রানী ফ্রম গাজীপুর। ইঙ্কু পিঙ্কু ভাইয়া নাইস, ও নাইস নাইস, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। রানী অনেকদিন পরে পেলাম আপনাকে। জান্নাতুল হীরা আছে, কি ব্যাপার আমার মেসেজ পড়ছো না কেন? আমি তো আপনার মেসেজ পড়েছিলাম শুরুতে, আর যেই ব্যাপারটা একদম শুরুতেই বলেছিলাম যার কারণে হয়তো আপনার পুরো মেসেজটা পড়িনি আর কি। যাই হোক আমরা একটা গানে চলে যাচ্ছি এই মুহূর্তে, আমরা এখন অনিমেষ রয় আর পান্থকানার একটা গান শুনবো, এ নাসেক নাসেক আপাল গিলে খিলাবো আজি আমরা, তকে মকে ঘুরিবো গাউনি মাখাবো। লিসেনার্স নাসিক নাসিকে চলে যাচ্ছি কোক স্টুডিও বাংলার করা একটা গান অনিমেষ রয় আর পান্থ কানায়ের কণ্ঠে, আশা করছি এনজয় করবেন। আমি রিদম খুব জলদি আবারও ফিরে আসছি পরবর্তী ঘন্টায়।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: Fields.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাচিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসনার্স, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে। দেখতে দেখতে শেষ ঘন্টায় চলে এসেছি, 4:01। ও, খুব জলদি সময়টা চলে গেল মনে হয়। এছাড়াও আছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসনার্স, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে। দেখতে দেখতে শেষ ঘন্টায় চলে এসেছি, 4:01। ও, খুব জলদি সময়টা চলে গেল মনে হচ্ছে। দেখতে দেখুন, শেষ ঘন্টায় চলে এসেছি।

মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে আজ থাকবো পুরোটা সময়। জুয়েল ভাই মোস্ট ওয়েলকাম, দেশ থেকে দেশের বাইরে থেকে বিভিন্ন প্রান্ত থেকে অনেকে শুনছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর আমি দেখতে পাচ্ছি সাউদা আছে, ও নাইস নাইস সাউদা, তাহলে কাহিনী এটা ছিল, দেখেন আমি কত ব্রিলিয়েন্ট, বুদ্ধিটা ভালো ছিল না, না না না না না, এটা তো টোটালি চিটিং হলো, তখন আমি সাউদা সাউদা, যাই হোক যাই হোক। আমি তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে নামটা লিখে নি, শুধু লিখেছে আজকের প্লে লিস্ট একদম ফাটাফাটি, ও থ্যাংক ইউ সো মাচ, ফাটাফাটি তো বটে, তবে আপনার নামটা লিখেন, আপনার নামটা লিখলে খুব খুশি হব। আচ্ছা তুমি এত সুন্দর করে কিভাবে কথা বলো, ওকে নাইস। আচ্ছা কোথায়, আমার একটা প্রিয় গান ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। হ্যাঁ আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছি কিন্তু ডুবে ডুবে ভালোবাসি গানটা দিয়ে, তানজিব সরোয়ারের এই গানটা দিয়ে। আচ্ছা এই যে আর্যে বাবু, আমাদেরকে লালন ব্যান্ডের একটা গান শুনান, লালন ব্যান্ডের গান, লালন ব্যান্ডের গানগুলো আসলেও খুব সুন্দর হয় এবং তাদের লিরিক্সগুলো বা তাদের কম্পোজিশনগুলো। লালন ব্যান্ডের একটা গান আছে যেটা হচ্ছে মারজুক রাসেলের লেখা ছিল, গানটা আমার ঠিক গানটা হচ্ছে কিছুটা এরকম, আমি তো ওমন পোলা রে ওরে দংশন জালাই, গানটা আমি ভুলে গেলাম ঠিক। আচ্ছা দেখি আমি গানটা পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে, জ্যোতি যুক্ত আছে, ওকে নাইস, আবির যুক্ত আছে আমার সাথে, আপনার ভয়েস আর আমার ভয়েসটা প্রায় সেম, বাই দ্য ওয়ে একটা হিন্দি গান শুনান, ও তাই নাকি। রিদিমা জানি না তোমার ভয়েস শুনলে কেমন জানি একটা ফিল হয়, সামিয়া ফ্রম রংপুর, কেমন ফিল হয়, নাইস ওয়ান নাইস ওয়ান। তুমি আগামীকাল আবার, আর যে আগামীকাল আবার শুনতে পারবো না, সময় পেলে একটা কমেন্ট করবো, তোমায় আর ঠিক করতে বলবো না। আচ্ছা দেখেন জিনিয়া, আমি বেসিক্যালি আমি দেখেছি, আমি চেক করেছি, আসলে আমি এরকম কোনো সমস্যা পাইনি আমার প্রোফাইল থেকে যে আপনি আমাকে পাচ্ছেন না বা এরকম কিছু, আই ডোন্ট নো ব্যাপারটা আসলে কী হচ্ছে। আচ্ছা ইভা আছে আমার সাথে, কেমন আছেন, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আমার সাথে আরও অনেকে যুক্ত আছে, আমি সবার সাথে কথা বলবো, তবে এই মুহূর্তে একটা গানে যাব। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে ঈশান আর সুনিধির করা একটা গান, কোক স্টুডিও বাংলার পাতার বাসুরি, পাতার বাসুরি পায়েতে ধরি, লিসেনার্স গানে যাচ্ছি, আশা করছি অবশ্যই যুক্ত থাকবেন সবাই আমার সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফেজের সাথে, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা এফএম 90.4 এর সাথে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Field.
1: Hello, dear listeners. What is rhythm? কিন্তু আছে আপনাদের সাথে এখন পর্যন্ত। আশা করছি সবাই যুক্ত আছেন, শুনছেন এই মুহূর্তে, আর প্লেলিস্ট জুড়ে যে গানগুলো প্লে হচ্ছে খুব এনজয় করছেন সবাই। আশা করছি সব আপনাদের পছন্দের গান, আর আমার সাথে অনেকেই যুক্ত আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, পুরো সময় জুড়ে যারা যুক্ত আছেন, মেসেজ করছেন, লিখছেন, লাভ ইউ অল, লাভ ইউ অল। আচ্ছা, আমি সরাসরি একটু মেসেজ চলে যেতে যাচ্ছি, দেখি কে কে আছে আমার সাথে। রংপুর থেকে রাকিব যুক্ত আছে। ভাইয়া, ইনডোরের মধ্যে আপনার ফেভারিট গেম কি কি? আচ্ছা, ইনডোরের মধ্যে ফেভারিট গেমের কথা যদি বলি, আমি দুইটা গেমই খুব বেশি পছন্দ করি এবং খুব বেশি খেলা হয়। একটা হচ্ছে ব্যাডমিন্টন, আর একটা হচ্ছে বিলিয়ার্ড, অর্থাৎ পুল আর কি। সো এই দুইটা গেমই আমার সব থেকে ভালো লাগার মতো গেম। যদিও ব্যাডমিন্টনটা আসলে রেগুলার খেলা হচ্ছে না, বাট বিলিয়ার্ডটা আবার রেগুলার খেলা হয়। যদিও বিলিয়ার্ডের টুর্নামেন্ট ইদানিং খেলা হচ্ছে না। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে? আপনার সাথে আমার কিছুই মিলে না। আপনার প্রিয় রং কালো, আমার প্রিয় রং সাদা। আপনি আর্জেন্টিনা সাপোর্টার, আমি ব্রাজিল সাপোর্টার, আপনার হবিটা কি বলেন দেখি, আপনার হবির সাথে আমার হবির মিল আছে কিনা। আমার হবি হচ্ছে গান বাজনা নিয়ে গবেষণা করা, জানি এটা কখনো মিলবে না। আচ্ছা, পিয়া আছে আমার সাথে, দেখা যাচ্ছে। হ্যালো ভাইয়া, আম পিয়া। ও পিয়া, নাইস মিটিং ইউ। ইভা আছে আমার সাথে, দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত আছে। কে আছে? হেই বাবু সোনা, ভালো? সুমিনকে তো ভুলেই গেছে তাই না? সুমিন, ব্যাপারটা একদমই এরকম না, খুব ভালো লাগলো আপনাকে পেয়ে। সানিও আছে আমার সাথে, দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত আছে। কে আছে? নারায়ণগঞ্জ থেকে জামির আছে আমার সাথে। তমা আছে, আজ অনেকদিন পর আমার শখের কাজ করছি আর রেডিও শুনছি, যেমন বড়ি দিয়ে মাছ ধরছি, বর্তমানে তিনটা শিং মাছ ধরেছি, কি যে খুশি লাগছে ভাই। তার মাঝে লাউড স্পিকারে ঢাকা FM শুনছি, আয় হায় রে, ফাটাফাটি সময় কাটছে আমার, বাবা। এই এই সিকোয়েন্সটা যদি আমি এনজয় করতে পারতাম আপনার সাথে তমা, আই উইশ। এই এন্টারটেনমেন্ট কিং, আমি চট্টগ্রাম। আচ্ছা, চট্টগ্রামে। আচ্ছা, ঘাড় আছে মাথা নেই, মাঝখানেরটা পেয়ে গেলে ফেলে দেই। ঘাড় আছে মাথা নেই, মাঝখানেরটা পেয়ে গেলে ফেলে দেই, বাবা রে, কি ক্রিটিক্যাল কোয়েশ্চেন, ওরে বাবা, এটা কি অ্যাপেল টেবল কিছু নাকি? যাই হোক, আমি আসলে আমার মাথা কাজ করছে না, আই এম সো সরি। সামিয়া আছে, সামিয়া বিদায় জানিয়েছে আমাকে, দেখা যাচ্ছে। সামিয়া, আশা করছি আবারও কথা হবে। তারপর পরি আছে আমার সাথে, দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত আছে রংপুর থেকে হাফসা। কাইফা হালুকা, আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গুড। আয়েশা আছে, তোমাকে এসএমএস করে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, রেগুলার আশা করছি যুক্ত হবেন। জিনিয়া আছে আমার সাথে, দেখা যাচ্ছে এখন পর্যন্ত আমার সাথে। বনশ্রী থেকে জাভেদ যুক্ত আছে আমার সাথে। যুক্ত আছে কে আছে? মাদ্রাসা। আচ্ছা, উমায়না যুক্ত আছে, নাইস উমায়না, উমায়না মোস্ট ওয়েলকাম। শারমিন আছে, জানো লাঞ্চ করেছো? লাঞ্চ এখন পর্যন্ত হয়নি, আড্ডা শেষ হোক তারপর দেখা যাক কিছু হয় কিনা। আমার সাথে সাউদা যুক্ত আছে, কোথায় হয়তো আমি আপনার জীবনের সেরা মানুষ নই, কিন্তু একদিন আপনি আমার নাম শুনে বলবেন সে অন্যরকম ছিল না। সাউদা, আপনি এখনও আমার মনে টিকে আছেন, আর আমার মনে হয় সবসময় মনে আমার মনে টিকে থাকবেন আপনি। তৌহিদুল ইসলাম আছে কিন্তু বনশ্রী থেকে, দেখা যাচ্ছে। শুনছি বস, কেমন আছেন? রিদম বস, আলহামদুলিল্লাহ বস, আমি ডুইং গুড, আশা করছি আপনিও ভালো আছেন। যাই হোক, আমরা আরও একটা গানে যাব, একটা বহুল প্রতীক্ষিত গান, যে গানটা আপনারা সবাই শুনতে চান, তারিফ আর সিফাতের করা, দীপান্বিতা। হ্যাঁ লিসেনার্স, দীপান্বিতা গানটার জন্য অনেক রিকোয়েস্ট আসে, সো আমরা দীপান্বিতা গানে চলে যাচ্ছি। মাঝামাঝি অবস্থানে আছি, যে কোনো সময় বিদায় নিতে হবে। যাই হোক, আমি আবারও আসবো খুব জলদি, আশা করছি আপনারা এনজয় করবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। আমি এত কথা বাড়াবো না, এখন কথা না বাড়িয়ে সোজা এই মুহূর্তে আমি দীপান্বিতা গানটাতে চলে যাচ্ছি লিসেনার্স।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সাথে 90.4

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর কান সরে সরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4
4: হ্যালো লিসেনার্স, দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মিড ডে ফিলস অনুষ্ঠানের। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এ। আমি আরজি রিদম দুপুর দুইটা থেকে ছিলাম, দেখতে দেখতে আসলে আজকে আমাদের আড্ডাটা এখানেই শেষ করতে হচ্ছে। একদম শেষ পর্যায়ে আছি, 4:50। আশা করছি সবাই এনজয় করেছেন এবং দুপুরটা সবার খুব সুন্দরভাবেই কেটেছে। আমি যাওয়ার আগে একটু দেখবো কে কে যুক্ত আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কে যুক্ত আছে। সিলেট থেকে আমিনা সুলতানা আছেন। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে জান্নাত, আমার সাথে যুক্ত আছেন কে যুক্ত আছেন ভাই, অনেক সুন্দর গান দীপান্বিতা। আর কোথায়, আজ অনেক ভালো গান শুনছি, অনেক অনেক ভালো লাগছে। ও মিনজালট মিনজালট। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে শারমিন। তুমি এখন চলে যাচ্ছ তাই মন খুব খারাপ হয়ে যাচ্ছে না, ইটস ওকে, আমি আবারও আগামীকালকে চলে আসব। আগামীকাল উইকেন্ড বাজ নিয়ে হাজির হয়ে যাব, কালকে যেহেতু বৃহস্পতিবার। তো আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন, সবার সাথে কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। জিনিয়া জিনিয়া আছে আমার সাথে। তোমার জন্য লিখি শুধু তুমি পড়লে আমি খুশি, না আমি পড়েছি জিনিয়া, আমি আপনার মেসেজ পড়েছি এবং ধন্যবাদ শেষ মুহূর্ত পর্যন্ত যুক্ত থাকার জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আসলে পুরো সময় জুড়ে আমার সাথে ছিলেন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, দেন নাম্বারে। আসলে দেখতে দেখতে এই সুন্দর আড্ডাটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আমরা খুব সুন্দর একটা গান শুনতে শুনতে আজকে এর মতো বিদায় নিব। আমরা এখন যেই গানটা শুনতে শুনতে বিদায় নিব সেটা হচ্ছে ঈশান মজুমদার আর শুভেন্দু দাস শুভর্কর একটা গান, নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার। হ্যাঁ লিসেনার্স, দেখতে ভারী চমৎকার গুলবাহার গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি। আশা করছি সবাই এনজয় করেছেন, আবারও আগামীকাল চলে আসবো আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই যুক্ত থাকবেন আমাদের সাথেই।

0: Metro 9040.
1: Let's talk more music. Hot, hot music.
2: আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ এবং সিফাত হাজির হয়ে গেছি সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040 নিয়ে। এবং আজকে অনেক অনেক গান হবে এবং কথা হবে মাঝে মাঝে অবশ্যই। আর আমার অভিমানী বন্ধুরা তো আছেনই, সাথে আমার যে নিয়মিত বন্ধুরা আছেন, অবশ্য অভিমানী মানে যে নিয়মিত না, বিষয়টা এমন না, নিয়মিত দেখি আমার অভিমানটা হয়। তো যাই হোক, আজকে গান বেশি বেশি হবে এবং বিভিন্ন কথাবার্তাও শেয়ার করা হবে। আমার বেশ কিছু কথা আছে যেগুলো আর কি শেয়ার করা যায়, তো শেয়ার করব সেগুলো। আর বন্ধু অবশ্যই সঙ্গেই থাকতে হবে 90.4 এর। আর যদি লিখতে চান আমাকে লিখতে পারেন, আমি অন ইয়ারে না পড়তে পারলে অফ ইয়ারে কিন্তু অবশ্যই পড়ে নেব, চেষ্টা থাকবে অবশ্যই। তো আমাদের নম্বরটা হচ্ছে 01841904904। আমরা চলে যাবো এখন গানে, শুনতে থাকুন, সঙ্গী থাকুন ঢাকা এফএম 90.4 এর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: Shun Chen, Taka FM 90.4.

0: ঢাকা মেট্রো 9040. Let's talk more music. Hot hot music.
1: চলছে আড্ডা ঢাকা এফএম 90.4 এবং আড্ডাটির নাম হচ্ছে ঢাকা মেট্রো 9040. তো আজকে তো ছুটির দিন, বন্ধুরা অনেকে হয়তো একটু ছুটির দিন পেলেই ঘুরতে বের হয়ে যান, কারণ এই কর্মব্যস্ত জীবনে আসলে একটা অবসর সময় পাওয়াটা অনেক কঠিন একটা ব্যাপার। তো এর মধ্যে আবার যেদিন থাকবে, যে একটা হয় না যে সপ্তাহের ছয় দিনই আপনি কাজ করলেন, একটা দিন আপনি হয়তো বা ছুটি পান, সেটা শুক্রবার হতে পারে, শনিবার হতে পারে বা অন্যান্য কোনো দিন হতে পারে, আপনি খেয়াল করবেন যে ওই দিনটাতে আরও বেশি ব্যস্ত থাকে যেদিন আপনার অফিস বা কোনো মানে বাইরের কোনো কাজ না থাকে। কারণ এই যে ঘরের কাজগুলো যে জমে সপ্তাহ ধরে, সেই কাজগুলো আপনাকে কিন্তু আবার করতে হয়। তো ছুটির দিন মানে আবার সেই কাজগুলোকে গুছিয়ে আবার একটু বাইরে বেরিয়ে আসা, একটু আপন মানুষের সঙ্গে সময় কাটানো। তো সেই সময়টা আশা করছি আপনার ভালোই যাচ্ছে। এবং আজকে যে মানে ছুটিটা, সেটা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আসলে ছুটি। তো অবশ্যই কে কী করছেন না করছেন সেটা অবশ্য জানাতে পারেন আমাকে। রাস্তাঘাট তুলনামূলক আজকে বিভিন্ন জায়গায় খুব জ্যাম কমই হওয়ার কথা, যেহেতু মানে অফিস বন্ধ আছে বা অনেকেই আজকে ছুটি পেয়েছেন। তো যাই হোক, এরকম আশা করছি তো আপনার ছুটির সময়টা ভালোই কাটছে। তারপরে যদি কোনো অসঙ্গতি অথবা যদি কোনো কথা শেয়ার করার মতো থাকে, মানে অসঙ্গতি হয়েছে জীবনে এই ছুটির দিনেও, অথবা আপনার মনে এমন কোনো কথা জমে আছে যে কথাগুলো আপনি বলতে চান, অ্যাটলিস্ট অনেক বন্ধুরা আছেন যে লিখেন কিন্তু চান না যেটা আমি অনিয়ারে পড়ি, কিন্তু পড়ি এটা চান, তো পাঠিয়ে দিতে পারেন, কিন্তু কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো চলে যাবো আবারও গানে, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আর জে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন টু কামিং সুন।
1: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: টাইম চেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040। Let's talk more music. Hot, hot music.
1: 90.4 এ চলছে ঢাকা মেট্রো 9040 আড্ডা। সিফাত আপনার সঙ্গেই আছি এবং সিনেমা নিয়ে অনেক বন্ধু আমাকে আবার বলেছেন, আমাকে জিজ্ঞেস করেছেন যে আসলে সিনেমাটা কোন সিনেমাটা দেখা যায় ভাই, বা রিসেন্ট কোন সিনেমা দেখলাম। সিনেমা আপনি অনেকগুলোই দেখতে পারেন, রিসেন্ট টাইমে অনেকগুলো সিনেমা বের হয়েছে। তার মধ্যে আছে হচ্ছে, যদি আপনি হলিউড চিন্তা করেন, স্পাইডারম্যান আছে, তারপরে দ্য ওডিসে আছে, এর মাঝখানে চাইনিজও একটা সিনেমা বের হয়েছে যেটা হচ্ছে মা এবং মেয়ে, বা তারা দুজনে মিলে আর কি একটা সিনেমা করেছেন, যেটাতে আমি যতটুকু জানি বা যতটুকু শুনেছি পড়েছি সেটা হচ্ছে যে খুব অল্প বাজেটে তারা একটা সিনেমা বানায় যেটার গ্রাফিক্স এবং সিজিআই বলেন, সিজিআই তো না, গ্রাফিক্স ছিল, এটা খুবই আর কি খুবই দুর্বল। তো এই এই ধসের ব্যাপারটা দেখতে যে মানুষ, যে এটা এত মানে বাজে গ্রাফিক্সের মুভি হয়েছে, এটা দেখতে যে মুভি হিট হয়ে গেছে, ব্যাপারটা বুঝেন যে মুভিটা কতটা খারাপ, এটা দেখতে যে সিনেমা ব্লকবাস্টার, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। তো আমি ওই মুভি দেখার যদি চান্স পান অবশ্যই দেখতে পারেন, যদি কোথাও পান, তবে স্পাইডারম্যান ওডিসে দেখতে পারেন। এর মধ্যে আরও বেশ কিছু মুভি বের হয়েছে বলিউডে বলেন, যেমন বলিউডে আওরাপান টু বের হয়েছে, এবং আওরাপান টু নিয়ে আরও কিছু কথা বলা যায়, তবে তার আগে আমি এটা পরবর্তী মানে আবার যখন গানের পরে আসবো তখন বলবো। তো এখন যেটা নিয়ে বলতে চাচ্ছিলাম যে আমার রিসেন্ট টাইমে দেখা হয়েছে দ্য ওডিসে, এবং এটা ক্রিস্টোফার নোলান মানে অন্য কিছু আসলে, এবং খুবই অদ্ভুত টাইপের একটা সিনেমা ছিল। খুব জটিল বিষয় যে তা ছিল না, কিন্তু এটার ভিতরে তিনি বেশ কিছু ক্রিয়েচার দেখিয়েছেন, দেখানোর চেষ্টা করেছেন কল্পনার ভিত্তিতে, ফ্যান্টাসি থেকে। সো সেটা আপনার কাছে খুব মানে ভালোই লাগবে সিনেমাটা, যে আমি বেশি কথা বলতে গেলে আসলে দেখা গেছে যেটা মানে ঘটনাটা বলে ফেলা হবে, তো তখন আর আপনি মজা পাবেন না দেখে। তবে এটুকু বলতে পারি যে ক্রিস্টোফার নোলান মানেই ডিফারেন্ট কিছু, এবং ক্রিস্টোফার নোলানের প্রতিটা কাজের ভিতরেই আপনি তার একটা বৈশিষ্ট্য, তার একটা ব্যাপার কিন্তু আপনি খেয়াল করতে পারবেন, যে ওই জায়গার ভিতরে যে তার একটা ছাপ থাকে, একটা সিগনেচার থাকে, সেটা আপনি ডেফিনেটলি পাবেন। এবং এখানে আসলে অনেক বড় বড় ক্যারেক্টার বা আর্টিস্টকে কাস্ট করা হয়েছে, আপনি দেখে একটু নস্টালজিক হয়ে যেতে পারেন। তো এতটুকুই বললাম ওডিসে নিয়ে, আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন চলে যাবো আবার গানে, শুনতে থাকুন, সঙ্গেই থাকুন। ফিরছি একটু পরেই, যে আওয়ার অ্যাপান টু নিয়ে কথা বলবো বলছিলাম, সেটা নিয়ে কথা হবে, সঙ্গেই থাকুন।

আর্টিস্টকে কাস্ট করা হয়েছে, আপনি দেখে একটু নস্টালজিক হয়ে যেতে পারেন। তো এতটুকুই বললাম ওড়িশি নিয়ে, আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন চলে যাবো আবার গানে, শুনতে থাকুন, সঙ্গেই থাকুন। ফিরছি একটু পরেই, যে আওয়ার বান্টু নিয়ে কথা বলবো বলছিলাম, সেটা নিয়ে কথা হবে, সঙ্গেই থাকুন।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবারাইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা মেট্রো 9040। Let's talk more music. Hot hot music.
2: আড্ডা চলছে, আড্ডা চলতে থাকবে একেবারে রাত 8টা পর্যন্ত, এবং আপনি টিউন করে আছেন ঢাকা FM 90.4, যেখানে সিফাত আপনার সঙ্গে ঢাকা মেট্রো 9040 নিয়ে আছি। এই সপ্তাহের শেষ আয়োজন এটা, আবার আগামী সপ্তাহে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আমি চলে আসবো চক্কর বক্কর বাচ্চাতে। আজকেও কিন্তু অনেক বন্ধুরা লিখেছেন, ভাইয়া তুমি কই ছিলা? একটু ইমার্জেন্সি জরুরি কাজে ছিলাম আর কি, দ্যাটস ওয়াই সেদিন আর আড্ডাটা ওইভাবে হয়নি। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আওয়ার পান ওয়ান সিনেমা যেটা ছিল, বা আওয়ার পান সিনেমা যেটা ছিল, সেটা কিন্তু আসলে তেমন হিট ছিল না। আওয়ার পানের গানগুলো অনেক হিট ছিল, তোফিরাও বা মেরা ইয়াকিন কিউ, মানে অসাধারণ ছিল। এবং আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনি নিজেও খেয়াল করে দেখবেন, ইমরান হাশমি এবং তার পরবর্তীতে যে আরও অ্যাক্ট্রেস আসলেন, যে তিনি হচ্ছেন শ্রদ্ধা কাপুর, এই দুজনকে আমি দেখলাম যে তাদের সিনেমার ভিতরে গান মানে আলাদাভাবে হিট করবেই। মানে আমার মনে হয় তারা আসলে অন্যান্য অ্যাক্টর অ্যাক্ট্রেসরা তো স্টোরি দেখে তারপরে স্ক্রিপ্ট দেখে হয়তো বা চুজ করে, তারা মনে হয় গান শুনে তারপরে মুভি করবে কি না কোনটা এটা চুজ করে। এবং এই গুণটা কিন্তু মহেশ ভাটের অনেক বেশি, যে তিনি অনেক নতুনদের সুযোগ দেন এবং ডিফারেন্ট কিছু আমরা ওই তার সিনেমার ভিতরে গানের মধ্যে পাই। আপনি যতগুলো মুভি দেখবেন ইমরান হাশমির, অনেক মুভির হয়তো স্টোরি মনে থাকবে না, কিন্তু গানগুলো আপনার ঠিকই মনে থাকবে। শ্রদ্ধা কাপুরের ক্ষেত্রেও একই ব্যাপার, একদম আশিকি থেকে শুরু করে তার পরবর্তীতে যতগুলো সিনেমা হয়েছে সবগুলো। এনিওয়ে, তো কথা বলছিলাম হচ্ছে আওয়ার পান নিয়ে। আওয়ার পান প্রথমটা কিন্তু অতটা আসলে হিট ছিল না, কিন্তু গানগুলো প্রচণ্ড হিট ছিল। ঠিক সেই ভাইবটা ধরে রেখে এত বছর পরে যখন আওয়ার পান টু আসলো, সেটা কিন্তু আবার একদম ফাটাফাটি হিট হয়ে গেল। এটা অলমোস্ট এই পর্যন্ত 200 কোটির ঘরের দিকে যাচ্ছে বা চলে গেছে ইতোমধ্যে। তো আসলে হাইপ অনেক বড় জিনিস, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি কোনো কিছু দিয়ে দাগ ফেলতে পারেন মনের ভিতরে, যেটা ইমরান হাশমি আওয়ার পানের মাধ্যমে বা গানের মাধ্যমে কিন্তু করেছেন, এবং সেখানে ইমরান হাশমির লুকটা ছিল অসাধারণ, যে লুকটা তিনি এইবারও নিয়েছেন আওয়ার পান টুতে। তো আশা করি, এটা এখনো দেখা হয়নি আমার, হয়তো বা সামনে দেখবো সিনেমাটি, আপনি দেখেছেন কিনা সেটাও জানাতে পারেন। চলে যাচ্ছি গানে, শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
4: স্যার আসবো?
5: আসুন।
4: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
5: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
4: জি স্যার।
5: সেটা কেন হলো না?
4: না স্যার, মানে স্যার,
5: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
4: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
5: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
4: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
5: তাহলে কি এভাবেই চলবে?
6: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

0: টাইম চেক, এখন সময় সন্ধ্যা সাতটা। ঢাকা মেট্রো 9040।
1: আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি এবং আপনি টিউন করে আছেন ঢাকা এফএম 90.4। সকল বন্ধুকে বলতে চাই যে একটু চেষ্টা করবেন যে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপের দিকে আপনারা চলে আসতে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে। কারণ অনেক সময় দেখা গেছে যে এসএমএস আপনি করছেন কিন্তু আমার কাছে আসছে না, অথবা আপনার হয়তোবা মানে আরও বিভিন্ন সমস্যা থাকতে পারে, হয়তোবা ফ্রিকোয়েন্সিতে আপনি পাচ্ছেন না, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, তখন আপনি অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। এই প্রতিটা মাধ্যমে যখন আপনি থাকবেন তখন আসলে আমাদের এই আড্ডাটা আরও অনেক বেশি সহজ হবে, কারণ আমার সকল বন্ধুকে আমি যে কোনো মাধ্যমে কোনো না কোনোভাবে পেয়েই যাব। আর আমাদের অ্যাপটা যদি আপনি ডাউনলোড করতে চান আপনার মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে, আপনি ঢাকা এফএম লিখলেই বা ঢাকা এফএম 90.4 লিখলেই আপনি আমাদের অ্যাপটা পেয়ে যাবেন। সেই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, তারপরে একেবারে বিন্দাস উপভোগ করতে থাকবেন প্রতিটা গান, প্রতিটা আয়োজন। আর ফেসবুকে যদি আপনি চলে আসেন, আপনার আপনি যেই কথাগুলো লিখছেন অথবা এত এত বন্ধুর মাঝে আপনার কথাগুলো কিন্তু থেকে যাবে এবং বাকি বন্ধুরাও কিন্তু দেখতে পারবে যে আসলে কোন কোন বন্ধুরা আমার সঙ্গে আছেন। হোয়াটসঅ্যাপে যদি আসেন, হোয়াটসঅ্যাপে ওয়ান টু ওয়ান কথা হওয়ার একটা চান্স থাকে এবং সেখানে আপনি আপনার কোনো কথাবার্তা, আপনার ছবি, আপনার কোনো এলাকার কোনো দৃশ্য, আপনার উঠোনের কোনো দৃশ্য, আপনার যেটা পছন্দ আর কি, সেটা আপনি সেই সময় সেই আড্ডার সঙ্গে বা সেই আড্ডার ভিতরে আপনি শেয়ার করতে পারছেন। সো এটা ভালো না, মনে করেন যে চিঠির যুগ আছে, এর মাঝখানে আপনি পেয়ে গেলেন এসএমএস সাথে, তো খুব স্বাভাবিকভাবে চিঠি লেখার সাথে সাথে এসএমএস করারও তো একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো ব্যাপারটা অনেকটা এরকম, সময়ের সাথে সাথে চলতে হবে। তো আশা করি আমার বন্ধুরা হয়তোবা বিভিন্ন বন্ধুরা বিভিন্ন কারণে হয়তোবা সম্ভব হচ্ছে না, তবে চেষ্টা করবেন অ্যাটলিস্ট, আর দোয়া তো অবশ্যই থাকবে, চেষ্টা করলে আপনি ওই জিনিসটা অবশ্যই পাবেন। আর যদি চেষ্টাই না করেন যে না আমি তো কখনোই পাবো না, তাহলে আসলে কখনোই পাবেন না আপনি, তো চেষ্টাটা থাকতে হবে। আর আমি চাই আমার সকল বন্ধুরা সবসময় আমার সঙ্গেই থাকুক। এনিওয়ে আবার চলে যাব গানে, মানে শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা এফএম 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
3: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা মেট্রো 9040। Let's talk more music. Hot hot music.
2: একেবারে বিদায়ের সময় চলে এলাম। অনেক বন্ধু অভিমান করে মানে করে ফেলেছেন, ভাইয়া পড়লা না তুমি আমার SMS। আজ তো বলে নিলাম প্রথমে, আজকে গান হবে বেশি, বেশি কথা হবে কম। তবে এর মাঝে কিন্তু অনেক সিনেমার কথা বলে দিয়েছি, সেই সিনেমাগুলো দেখতে পারেন। সাউথের বেশ কিছু সিনেমা বেরোচ্ছে, যদিও আমি যেইগুলো এক্সপেক্ট করছি সেই সিনেমাগুলো এখনও আরও ওয়েট করতে হবে আমাকে, যেমন পুষ্পা 3, KGF 3। তো এই সিনেমাগুলোর জন্য আসলে ওয়েট করতে হবে আরও, তারপরে হয়তো বা আমরা মানে এই সিনেমাগুলো পাবো, যেটা আমি আগেই একটা আমার অভিযোগই বলা যেতে পারে যে দিয়েছিলাম, যে তাদের এই জিনিসটা আমার আসলে পছন্দ না, যে একটা সিনেমা বানানোর পর 4-5 বছরের সিনেমার কোনো খবরই নেই, মানুষ ভুলেই যায় পরের বার মানে এটার সিকুয়েল বের হলে যে আগে কী হয়েছিল। সো আমার মতে যে এই এই ক্ষেত্রে আসলে ধুরন্ধরকে ফলো করাটা খুব জরুরি ছিল, যে আসবে, আসার পরে এত মাস পরে আবার নতুন দ্বিতীয় কিস্তিটা চলে আসবে। একটা লং টাইম নিলে না একটা সিনেমার আসলে ফিল থাকে না, মানে আমার মতে, এটা আমার মতে, এক একজনের এক এক রকম হতে পারে। আর ওই ক্যারেক্টারগুলো মাঝে মাঝে দেখেছে সেই ক্যারেক্টারগুলো আবার অন্যান্য সিনেমা করছে, সো আমরা আবার ওই ক্যারেক্টারে হারিয়ে যাই, তো তখন একটু বেশি কনফিউজিং হয়ে যায়। যাই হোক, আজকের ছুটির দিনটা আশা করছি আপনার ভালোই গেছে, বাকি সময়টাও আপনার ভালোই যাবে, তারপরে তো আবার কর্মব্যস্ত সময় শুরু। তো সব মিলে আশা করছি যে আপনার সময়টা ভালোই গেল এবং ঢাকা FM 90.4 এর সঙ্গেই থাকবেন। আর ওয়েদারটা যেহেতু অনেক নাচানাচি করছে, কখনো ঠান্ডা কখনো অনেক বেশি গরম, আবার ইলেকট্রিসিটিও প্রবলেম হচ্ছে, তো সব মিলিয়ে বেশি বেশি করে পানি পান করবেন, একদম পর্যাপ্ত বিশ্রাম নেবেন, না হলে কিন্তু আসলে নিজেকে ঠিক রাখতে পারবেন না, আপনি অসুস্থ হয়ে যাবেন। আর আপনি অসুস্থ হন এটা আমরা কখনোই চাই না, আমরা চাই আপনি সবসময় সুস্থভাবে হাসি খুশিভাবে আমাদের সঙ্গে যুক্ত হন, আপনার মনটা ভালো থাকুক, এবং আমরা যেন বলতে পারি যে না, এই যে এই বন্ধুটাকে দেখে, এই বন্ধুর হাসি দেখে তো অনেক ভালো লাগলো, এই বন্ধুর হাসি দেখে তো অনেক উৎসাহিত হলাম, তো এটা যেন হয় আর কি। ঠিক আছে, তো যাই হোক, আজকে আর বেশি কথা বলছি না, আজকের মতো বিদায় জানাবো সিফাত। আপনি আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার সবকিছু ঠিকঠাক থাকলে কথা হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র ৫০ টাকা রিচার্জ করে কথা বলুন ১৫০ মিনিট, তাই দেরি কেন।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান সুরে সুরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।
5: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম। যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু আগামীকাল। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে ঢাকায় ভুটানের রাজার যাত্রা বিরতি, বিমানবন্দরে স্বাগত জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তরের অঙ্গীকার সরকারের, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে সারের কোনো ঘাটতি নেই বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা। নেপাল তিব্বত সীমান্ত এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় নিহত অন্তত 95, নিখোঁজ শত শত। এবং কলম্বোয় দ্বিতীয় শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ভারতের বিপক্ষে 16 রানে এগিয়ে স্বাগতিক শ্রীলঙ্কা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। 12ই রবিউল আউয়াল মানবজাতির মুক্তির দিশারি ও রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন ও ওফাতের পবিত্র দিন। বিশ্ব মানবতার জন্য দিনটি এক অসীম নিয়ামত ও আনন্দের সৌভাগ্য বয়ে এনেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ প্রেম প্রকাশ এবং তার আদর্শ ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় এবারও সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন্নবী। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে জশনে জুলুস ও শান্তি সমাবেশের মধ্য দিয়ে দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই নিয়ে শুনুন বিস্তারিত প্রতিবেদনে।

0: মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধরায় আগমনের স্মরণে বিশ্ব মুসলিমদের কাছে ঈদে মিলাদুন্নবী অত্যন্ত তাৎপর্যপূর্ণ একদিন। এ উপলক্ষে সকাল থেকেই কালেমা খচিত পতাকা, প্লাকার্ড, রঙিন ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হতে থাকেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারি দরবার শরীফের ভক্ত মুরিদরা। সেখানে আয়োজিত শান্তি সমাবেশে যোগদান বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অতিথিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং মুসলিম ভ্রাতৃত্ব বোধ নিয়ে তার আদর্শ অনুসরণের আহ্বান জানান তারা।
1: সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রাসূল আছে পৃথিবীর না সৃষ্টি না কিছু সৃষ্টি হতো না রাসূল সৃষ্টি না হইলে।
2: আসুন আমরা লেবাসে নয় ওনার চরিত্রকে অনুসরণ করি।
0: পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক জশনে জুলুস। ভোর থেকেই জড়ো হন নগরবাসী। দরবারের শিরিকোটের পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ নেতৃত্ব দেন এই জশনে জুলুসের। মুরাদপুর জিএসসি থেকে টাইগার পাস পর্যন্ত লাখো মুসল্লির স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নগরী।
3: আজকে আমাদের ঈদের চাইতে বেশি আনন্দ, এই আনন্দ ভাগ করার জন্য আমি এবং আমার ছেলেকে নিয়ে আসছি।
4: আল্লাহ পাক যাকে দয়া মায়া দিয়ে এহসান করে পাঠিয়েছেন আমরা সেটারই শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ সারা পৃথিবীর মানুষের অন্তরে যেন আল্লাহ দয়া মায়া এহসান এতরাম সুন্দর আচরণ করা, হাসি মুখে কথা বলা, এগুলো আমার নবীর আখলাক।
0: এদিকে পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচরিত ও দর্শন অনুসরণের মাধ্যমে নিজেদের চরিত্র গঠনের আহ্বান জানান।
5: আসেন আমরা ইনস্টিটিউট অফ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কোন না কোন জায়গা আমার বিবেকের জায়গা থেকে বিবেক বোধ থেকে দায়িত্ব পালন করি।
0: এছাড়া নীলফামারী, নারায়ণগঞ্জ, রাজশাহী ও বরিশালে জশনে জুলুসের পাশাপাশি প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় বিশ্বনবীর মহান জীবনী ভিত্তিক আলোচনা সভা। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
6: এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদ মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। আজ ছিল সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে মাহফিল ও সম্মেলন, সেমিনার, কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রকাশনা ও প্রদর্শনী। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ঐতিহ্যবাহী ইসলামী বইমেলারও আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। এছাড়া সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বেলা তিনটায়। এই অধিবেশনের বৈঠক বসবে। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুককে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে আজ ভোরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। এ সময় বিমানবন্দরে ভিভিআইপি লাউঞ্জে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। 1971 সালের 6 ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভুটান সবসময় বাংলাদেশের জনগণের হৃদয়ের বিশেষ স্থান অধিকার করে আছে। তিনি বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজা পিতা রাজা জিগমে সিংহে ওয়াংচুকের বিশেষ মমত্ববোধ ও গভীর শ্রদ্ধাবোধের বিষয়গুলো তুলে ধরেন। দুদেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশ পুলিশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব বাহিনীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিলে বক্তৃতায় তিনি এই অঙ্গীকার করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন হবে এমনটা আশা করা উচিত নয়। তবে তিনি আস্থা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় পরিস্থিতি উন্নতি হবে। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তথ্য ও প্রয়োজনের সমর্থনের মাধ্যমে সহযোগিতার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। রংপুরের সাম্প্রতিক ঘটনা ও রামিসা হত্যা মামলা সহ দেশব্যাপী আলোচিত বেশ কয়েকটি মামলার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,

0: দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন দেশে সারের কোনো ঘাটতি নেই। তিনি আজ লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন ও পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান। মন্ত্রী বলেন, সার বিতরণ ব্যবস্থা গতিশীল করতে প্রতিটি ইউনিয়নে আরো একজন করে ডিলার নিয়োগ দেওয়া হবে, একই সঙ্গে খুচরা বিক্রেতার সংখ্যাও বাড়ানো হবে। তিনি বলেন, কোনো অসাধু ডিলার সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরো বলেন, সার নিয়ে মানুষের মধ্যে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কৃষকের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনের সব পদক্ষেপ নিচ্ছে। এর আগে তিনি পবিত্র ঈদ মিলাদুন্নবী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমনিরহাট সদর হাসপাতালের রোগীদের মধ্যে উন্নত খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। মৎস্য প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং উৎপাদন খরচ কমানো। তিনি আজ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের দুদিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষক চালু করেছে, এ কার্ডের মাধ্যমে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে। তিনি আরো বলেন, সরকারের নিকট কৃষকদের উৎপাদিত পণ্যের নির্ভুল পরিসংখ্যান থাকবে, এতে বাজার নিয়ন্ত্রণে থাকবে এবং কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারবে না। আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা সেপ্টেম্বর সকাল 9টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। দিবসটি উপলক্ষে 5 সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি। এর আগে এক স্থানে রুহুল কবির রিজভীর সভাপতিত্বে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। অসহায় দরিদ্র দুস্থ রোগীদের বিনামূল্যে বা কম খরচে চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে সহায়তা প্রদান করছে সমাজসেবা অধিদপ্তর। বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের অধীনে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে এই সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আরো শুনুন প্রতিবেদনে।
3: দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে আগত অসহায় দরিদ্র ও দুস্থ রোগীদের বিনামূল্যে বা কম খরচে চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে সহায়তা প্রদান করছে সমাজসেবা অধিদপ্তর। হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে দরিদ্র অসহায় রোগীদের মানসিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং অসুস্থতা বিষয়ক বিভিন্ন সহায়তার মাধ্যমে রোগীর মানসিক শক্তি বৃদ্ধি, চিকিৎসার ব্যয় বহন, চিকিৎসককে রোগীর রোগ ও রোগের কারণ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান এবং চিকিৎসা শেষে তার পুনর্বাসনের জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম শাখার পরিচালক মোস্তফা মুস্তাকুর রহিম খান বাংলাদেশ বেতারকে বলেন, এ সেবার আওতায় অসহায় ও দুস্থ মানুষদের বিভিন্ন সেবা প্রদান করা হয়।
4: আসলে আমাদের সমাজসেবা অধিদপ্তরের যে কয়টি কর্মসূচি রয়েছে, বর্তমানে প্রায় অর্ধশতাধিক কর্মসূচি আমাদের মধ্যে রয়েছে। তার ভিতরে একটি অন্যতম কর্মসূচি হচ্ছে আমাদের হাসপাতাল সমাজসেবা কার্যক্রম, এবং এই কার্যক্রমটি অতি পুরাতন এবং আদি কার্যক্রম বললেও ভুল হবে না, কারণ এই কার্যক্রম সম্ভবত 1957 সালে শুরু হয়ে বর্তমান এই কার্যক্রমটি চালু আছে। এই কার্যক্রমের আওতায় বাংলাদেশে সরকারি হাসপাতাল, বিশেষ করে জেলা শহরের হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল এবং উপজেলা হাসপাতালেও হাসপাতাল সমাজসেবা কার্যক্রম চালু আছে।
3: মোস্তফা মোস্তাকুর রহিম খান আরো জানান, ভবিষ্যতে এটির কার্যক্রম আরো সম্প্রসারিত করা হবে। বর্তমানে দেশের জেলা পর্যায়ে 123টি ও উপজেলা পর্যায়ে 420টি সহ সর্বমোট 543টি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির মাধ্যমে এই সেবা সরাসরি পরিচালিত হচ্ছে। এর মধ্যে সরকারি হাসপাতাল 524টি এবং বেসরকারি হাসপাতাল 19টি। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
2: সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেএম জাহিদ হোসেন বলেছেন, দেশের কোনো নাগরিক অর্থের অভাবে চিকিৎসা নিতে পারবে না, সরকার কখনোই তা চায় না। প্রত্যেক নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারিভাবে আর্থিক সহায়তা দিয়ে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। তিনি আজ দিনাজপুরের হাকিমপুরে বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গ্রামগঞ্জের যেসব দরিদ্র পরিবারের শিশুরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না বা স্কুলে যাচ্ছে না, তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, সরকার তাদের আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা করিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ করতে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীরশাহে আলম। তিনি আজ বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল, স্কুল ব্যাগ এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে কথা বলেন। মীরশাহে আলম বলেন, রাষ্ট্রের উন্নয়নের সুফল যেন সমাজের প্রান্তিক মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং শিক্ষার্থীরা সমানভাবে পায়, সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান বিডিএস অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের 5 ধরনের মশলা, বাঘাবাড়ি ঘি সহ 10টি নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। একই সঙ্গে এসব পণ্যের অনুকূলে বিএসটিআই প্রদত্ত লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হওয়ায় এসব পণ্য কেনা থেকে বিরত থাকতে বিএসটিআই ভোক্তাদের পরামর্শ দিয়েছে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ সময় সন্দেহজনক হামে 1098 জন আক্রান্ত হয়। প্রতি মৌসুমে গাজীপুরে হাজার হাজার টন কাঁঠাল গাছই পচে গলে নষ্ট হয়ে যায়। এ সময় গাছ পাকা কাঁঠালে সয়লাভ হয়ে থাকে স্থানীয় বাজারগুলো। পুষ্টি সমৃদ্ধ জাতীয় ও জিআই স্বীকৃত এই ফলটি সংরক্ষণের পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় এই কাঁঠালের পচন রোধ করা সম্ভব হচ্ছে না। এতে লোকসান গুনতে হচ্ছে কৃষক ও বাগান মালিকদের। দীর্ঘদিনের এই চিত্র বদলে দিতে শ্রীপুরে এগিয়ে এসেছেন এক উদ্যোক্তা। বিস্তারিত শুনুন আমাদের গাজীপুর সংবাদদাতা আবু সাইদের প্রতিবেদনে।
5: কাঁঠাল দিয়ে নানা ধরনের খাবার তৈরির কথা অনেকেরই অজানা, তবে এবার কাঁঠাল থেকে তৈরি হচ্ছে বিস্কুট। শুনতে অবাক লাগে এমন উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে গাজীপুরের শ্রীপুরের উদ্যোক্তা আব্দুস সাত্তার ভূঁইয়া।
6: কাঁঠাল নিয়ে ভবিষ্যতে, এই বছর যেহেতু আমাদের সিজন শেষের দিকে, আমরা আগামী বছর সিজনের শুরু থেকে ইনশাআল্লাহ ব্যাপকভাবে আমি আরো অন্য অন্য প্রোডাক্ট, কাঁঠালের গুড় আছে, কাঁঠালের চিপস, কাঁঠালের জেলি, কাঁঠালের ফুস করা যাবে, কাঁঠালের কেক করা যাবে, ডাই কেক করা যাবে, এগুলো নিয়ে আমি রিসার্চ করতেছি। আগামী বছর আমার 10-15 আইটেম নিয়ে ইনশাআল্লাহ আমরা কাঁঠালের আইটেম নিয়ে শুরু করবো।
5: স্বাস্থ্যসম্মত পরিবেশে পাকা কাঁঠালের রসের সঙ্গে ময়দা, দুধ, ডিম, ঘি, বাটার মিশ্রিত করে তৈরি করছেন ভিন্ন স্বাদের এই কাঁঠালের বিস্কুট। স্বাদ ও গুণগত মানের ভিন্নতা আনার পাশাপাশি আর এই উদ্যোগে মৌসুমে নষ্ট হয়ে যাওয়া কাঁঠাল সংরক্ষণ ও কাজে লাগানোর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
7: কাঁঠাল আনে, কাঁঠাল আনার পরে আমরা কাঁঠাল বাইঙ্গা ব্লান্ডার করি, ব্লান্ডার করে পরে আমরা এখানে আমার দেওয়া হয় ডিম, দুধ, ঘি, বাটার, চিনি, ময়দা, কোন প্রকার কেমিক্যাল মুক্ত বিস্কিট, কাঠ বাদাম এগুলো দিয়ে তৈরি করি।
8: এটা অন্যরকম একটা স্বাদ আসে বিস্কিটটাতে, একটা অন্যরকম টেস্ট।
5: কাঁঠালের অপচয় কমিয়ে কিভাবে নতুন পণ্য তৈরি করা যায় এমন ভাবনা থেকে এই কাজ শুরু করেছেন উদ্যোক্তা আব্দুস সাত্তার ভূঁইয়া। বিদেশে বিভিন্ন দেশে কাঁঠাল তৈরির প্রক্রিয়াজাত ও নানা ধরনের খাবার দেখে তিনি কাঁঠাল থেকে বিস্কিট তৈরির ধারণা পান। এরপর নিজ উদ্যোগে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তৈরি করেন কাঁঠালের বিস্কুট। গবেষণা সংশ্লিষ্টদের মতে গাজীপুরে প্রতি মৌসুমে সংরক্ষণ ও বিপণন অভাবে বিপুল পরিমাণ কাঁঠাল নষ্ট হয়। এসব কাঁঠাল প্রক্রিয়াজাত করে দীর্ঘদিন সংরক্ষণ ও বিক্রি করার ব্যবস্থা করা গেলে অপচয় কমার পাশাপাশি কৃষক ও উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
9: আবু সাইদ, বাংলাদেশ বেতার, গাজীপুর।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। নেপাল তিব্বত সীমান্ত এলাকায় আজ এক ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। বিধ্বস্ত হয়েছে বহু অবকাঠামো এবং নিখোঁজ হয়েছেন কয়েকশো পর্যটক ও নিরাপত্তা কর্মী। আরও 95 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং 384 জনের বেশি পর্যটক নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে বিশেষ করে ভারতের 105 জন, অনাবাসী ভারতীয় 37 জন, যুক্তরাজ্যের 12 জন, মালয়েশিয়ার 17 জন এবং আরও কয়েকটি দেশের নাগরিকসহ 341 জন বিদেশি নাগরিক রয়েছেন। নেপালি নিরাপত্তা কর্মী নিখোঁজ হয়েছেন 79 জন। এছাড়া নিখোঁজদের মধ্যে শুল্ক অভিবাসন কর্মকর্তারাও রয়েছেন। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ একটি হাসপাতালের প্রসূতি বিভাগে অগ্নিকাণ্ডে অন্তত 15টি শিশু মারা গেছে। হাসপাতালের মাতৃ ও শিশু ইউনিটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। উদ্ধারকারী দল জানায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহতদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ইসলামাবাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করে 24 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। খেলার খবর ক্রিকেট। কলম্বোয় দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের বিপক্ষে স্বাগতিক শ্রীলঙ্কা 16 রানে এগিয়ে রয়েছে। এর ফলে ইনিংস পরাজয়ের হাত থেকে রক্ষা পেল স্বাগতিকরা। আজ টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিন শেষে 6 উইকেট হারিয়ে 229 রান করেছে। এই পর্যন্ত রান সংখ্যা ভারত 9 উইকেটে 503 রানে প্রথম ইনিংস ঘোষণা, শ্রীলঙ্কা 290 ও 6 উইকেটে 229। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10:15 পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে। দুই ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু আগামীকাল। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে ঢাকায় ভুটানের রাজার যাত্রা বিরতি, বিমানবন্দরে স্বাগত জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তরের অঙ্গীকার সরকারের, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে সারের কোনো ঘাটতি নেই বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা। নেপাল তিব্বত সীমান্ত এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় নিহত অন্তত 95 জন, নিখোঁজ শত শত। এবং কলম্বোয় দ্বিতীয় শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ভারতের বিপক্ষে 16 রানে এগিয়ে স্বাগতিক শ্রীলঙ্কা। খবর শেষ হল।
11: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: FM 90.4
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: 사이클.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: You're listening to Taka FM 90.4.

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4।
2: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
1: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন যতবার ততবার।

0: আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: না সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মুড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপিফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন, আমি কি ঢাকা FM যে সারা দিন তোমারে এন্টারটেইন করব? হ্যাঁ, এত শো
0: 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন, আমি কি ঢাকা FM যে সারা দিন তোমারে এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারা দিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: Shun Chen, Taka FM 90.4.

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন? রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: শান্তি নাই রে।
2: আছে
1: কই?
2: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি
3: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ना कोई मंजिल है ना कोई साथी है, फिर भी निकल पड़ा हूं घर

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: এক নেশন এক স্টেশন।

0: Rock FM 90.4
1: চারাদেশে
0: সবার সাথে
2: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
2: জীবন গল্প সিজন 2 কামিং সুন।